লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়াপর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার জু কে দোয়ানারাত ফান নীলি রিংসি বন্তেরন পি কারডম নাম্পাজির ইক্সি পিনিত আ ট্রান্সমিশন সায়াং দেং দাং পনিকল পিনি কে জাখং নিফাই প্লি ভমতি আর্নি জাইমেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেঘাহার্স ফারুই সিরতক বড়া সিরকেপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেনতা নাংলিতুম জাইমেক দোয়ান তার্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে দেঙাবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি সোনালী রং পিপি লাপেন বাংফু বাংফি কেপন কেওয়ান আসাই কে ক্লেমাবাং সনশিরাম টিসো

0: kangduk kardom alun je mek ang dengalong pen ason sonalun arjalong iktang lo kangduk kardom alun je mek ang dengalong pen ki lapansi kang tonik lo laki akashvani dipu aduntu niliche phong nilonjir ajai mek ang dengalong pen orun rong pi pen katikia puthak lamjur ki than arjuik sina
1: নাংবেন কপিলো
2: অরুণ রং পি
1: নাং কপি সাইসি ক্লেম লো
2: চেক আসাই
3: লাসো চেক আসাই কি ক্লেম কোথা সি নাং আলি কিছু থে লং লো
2: আলি কি লা পুচ লই আসাসো ইপুম লং 10 টাকা 15 টাকা পে
3: আন্তলা ইপুম লং থান পেট মা মা তা তা পুম আর জন লো
2: আর জন ইন থান থে লো
3: কি জর দিম নাং কো না লো
2: কি জর দিম হা ও নং কো লা দাক চলো নং কে লা আপর নেংক্রিং দসি জর জর চ থাপান কে নং কে লা আবিচেং মা হে লদাই লং ওয়ে
3: আন্তলা জর চেক লুবুদে না কেন সাই আবেজে তো বুক
2: খিতি সি ক্লেম ক্লেম মানে সব খিতি নেমপো খিতি আসনে
3: এখন কোনা লয় ক্লেম দিন কি
2: ফুলুনি তো ক্লেম আদা সে সব হয় ক্লেম কে
3: চেক কে জর জিলু মানে
2: জর জ দুদু দাম নাও এলো
3: যতে না আলি বাম কে সিকা কে বাকে লং দুন মা
2: ও না সন্ন
3: আফ্রান কে না সাই কে নো নো মানাং নে দেন মা মাতাং দে না তং কে বান বিদে লো
2: নাং এ না সেন্টার নে তা হাপু তা খিতি তো ক্লেম কো তিমু তে খিতি না দাম জুই দিতি আঙ্গে দাং আচেক বাং গে কি বিগান কো পো আঙ্গে বাং আমি থাং আনিং হাং তুম হে না নাম পন বম পন বম
3: কি জোর নাম কে না কো সনো কি লং পো
2: আলা দাক আদুং রে হে লা পুসি কি পতি কাং কাং লে হে আঞ্জা কে নন লগে পে মতে
3: অনলাইন
2: পে অনলাইন পে না মতে আঞ্জা কে আঞ্জা কে বাং পো পে না পি বম পো অনলাইন না পুলো
3: আন্তেলা চক নেমপু আঞ্জাং আসাই ক্লেম তো আলি কি দুমা মাতাং তে লা নাং চেক কি জোর সে আলি কি দুলো
2: আপুতে সিয়েল লপুতে সিয়েল দা হপুতা আলি কে লাই মিথা চক লে ক্লেম তে ই মিথা আন গে চলং পপ পুল
3: কলং আন্তে নাং সাই কা দিকি কি কপি পেন ল
2: পার্টিলার
3: না মিথা মা
2: ওহো লা ইংলং ওলা লাংহেরাং পিকনিক স্পট হে লাংহেরাং পিকনিক স্পট ল ওঙ্গাদা সন লাংসুন দয়াল হে আমার সি লাং সুনল সিনেশন স্টেপ স্টেপ হে লা টেরেস কালটিভেশন হে আই স্টেপ স্টেপ সি লা জিসিবিবেন সি হে গেথান আগে ন নে লা দাক পেনিং পেন নিঙ্গান ফিল হ দেখলেম
3: আতে আলে কিছে থেকলং বসন ল ফ্রাং পেন নন ও মুচত মা মা
2: তো নন পিন জুন ল ফ্রাং নম লা আবানং মনে অং গম ল হে কে লা ন এ আগে লা স্তন ন আবান সি আ সকবাং মনে গে মি বম্প
3: আর মি মা পিপেল
2: হর মনে পিপে ও নন নন সিল পো আপলে অং বম্প হে
3: কোসন সিগি অং মুচর লগা
2: আনে আলো লং লিবে না লমতি লা সেনকে আলং লি মুনে কাটিং সাক বম লো অং গে লং লি থু বম লো মতি লা কে নাডা দাক দু বম লো বাপটা পুসি বাং বম লো দক সি থু বম লো অং গে আলা লাং বচিং পেন তে হাই বাইলে তে সক ই কে মুনে পাথু ন কক মতি আলং লি থু পো অং গে লা পুলি ইয়ো অং গে লাং গে লং গে হাদা কো না লা লাং সুন পেন আলা দাক আলা পিনে গুগল মেপ লং লং দা সার্চ মেলা লাং হেরাং পিকনিক স্পট পে হে কে দাক স্টেপ স্টেপ স্টেপ স্টেপ দো
3: আতে ইডিয়ারি দ বং কে না সাইতি কি কে মা
2: ইডিয়ারি দা ফাং ক্লেম হে আমার নন মে কে হাদাক সি ক্লেম লো মা নি আলা আপনা কে মে মারি লে হানা ইতা হে হানা ক্লেম মা নন মে নি হাদাক সি ক্লেম মা সি হানা ই বং কে আলা নে কোর্টি তো সি ক্লেম লে আপন কে নি বং হাদাক সি ক্লেম চলে
3: আতে লা কে ক্লেম পেন হে তুনি সি জো ফান লং মা লং লে লো
2: অ লং লং
0: লাপানা পর্ণালিতুম নিলিচে ফং নিলুন

0: শিশেরার ফের লং দাম কবে কা চে জানতি শিয়া তেঙ্গ্রি রেন দাম শিশেরার ফের লং দাম শি আরুণ মে চেবান্তি শি
1: লাপন পর্ণাং লিতুম জরসিং বি কিলুন আর ফে কিপ্লাং আলুন আর জুলং ইকটাংলো কার্বিলুন বারি মালুন জয় মেক আং দেং লং পেন কি লাপান সি কাং টনিগলো লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ট্রক্সি প্লেং দাপ লাসি দিল্লি পেন কাপাচিতাক হিন্দি লাম পেন বীর টানাং লিতুম আর জুলং ইকপ লাপেন আদুন্থু পরফাই ট্রক্সি রামিনিত ফ দিল্লি পেন কাপাচিতাক ইংলিশ আলাম পেন বীর টানাং লিতুম আর জুলং ইকপ

0: is a blend of 20% ethanol and 80% petrol causes a drop in vehicle mileage are misleading, according to extensive field trials led by the Automotive Research Association of India in collaboration with Indian Oil Corporation Limited, Indian Institute of Petroleum Dehradun and the Society of Indian Automobile Manufacturers. No significant negative impact on vehicle fuel efficiency has been demonstrated. Union Finance Minister Nirmala Sitharaman and her French counterpart Ronald Lescure co-chaired the India-France Economic and Financial Dialogue in Aix-en-Provence city yesterday. Both the ministers recognized the value of the French Development Agency's work in India for economic development and welcomed the prospects for future projects. In the FIFA World Cup, Argentina beat Cabo Verde 3-2 after extra time in a thrilling round of 32 match at Miami Gardens in the US to enter the round of 16. Lionel Messi put Argentina ahead in the 29th minute with his 7th goal of the tournament and the 20th World Cup goal of his career in his 30th appearance across 6 editions. And that is the end of this news bulletin.
1: কোকা এই জোপা কি গছ
2: ডেঞ্জারিন ইয়াৰ ফল বৰ মিঠা নিসিঙি বিহা ফ্রি ফরেন ট্রিপ ক্লিক অন দা লিংক এতিয়াই কৰিম
1: কোকা ৰবা লিংকত ক্লিক নকৰিবা
2: কিয়
1: এইটো এছএমএছ স্কাম ক্লিক কৰিলে আপোনাৰ বেংক ডিটেইলছ হ'ব চুৰি
2: ওহ থ্যাংক গবু কোসাই দিলি এইটো ল তোৰ চতুৰালিৰ ফল
3: আজি আই কয় স্মার্ট হৈ পৰ ফুল হৈ ৰ
4: লাকি আকাশবাণী ডিফু জয়মেকি বাংলাকি এফ এম বেনা লংপেন মে ঘরস ফারুই সিরতক বরাসির কেপ লাপেন আনপার তা নিউজ অন এয়ার এপ আলংপেন তা নাং লিতুম জয়মেক দোয়ান তার জুলং ইকজি আদুন্থু ওভিয়া জয়মেক আং দেং আলংপেন ইউটিউব কে ক্লেম কে দামা পুঠাক সারমন তিরাং প্রতিমা তেরন পি এলভিনসন বি রাকেশ কিলিং লাপেন হুদবাংফু ফান্ডার তেরনা তুমং বং চিহুচিপুত আর জুইক সিনা
5: পিনি আজাই মেঘ লাকি ইউটিউব কে ক্লেম কেদা মাফু থাক আলামলে চিংকি চিথান পনিগলনা লাসিনন ইলিতুম কাচোফা পন ক্লেমবাংফু মাতে ক্লেমবাং ফিয়া তুমস্তামে কাচোফা তেং পেন্ডাক আকাশবাণী দিফু আসাহেম আন নাংলিগ এলো আলাংলিতুম ইউটিউব আমেন লাকে দিং এ পিকচার পু পিনি লাবাং সো চিংকি চিথান আজাই মেঘ অলং কেবাং আলাংলিতুম আমেন লাপেন কে আসাহেম ও কাচোফাহেম ফু পন কেলাপু হেনল এলভিনসন বে আলাংলি কে সিইও মতে লাবাংসো ইউটিউব চ্যানেল আহেম ফুইগল আদুন্থু প্রোডাকশন ম্যানেজার লাপেন ড্রোন কাপাং জারপন আবাং ফু আমেন লাকে রাকেশ কিলিং পু পুথত ডিওপি লাপেন এডিটর আলাংলিমেন কে সারমন তেরাং পু লাপেন ডাইরেক্টর কনসেপ্ট লাপেন কোরিওগ্রাফার আলাংলিমেন লাকে

0: গুৱাহাটী সেসামে আৰ্ধু সামে নিলি দাম থেক থে আমাছে ঠিক লাসোহর নিলি 2017 আনিংকান নিলি ফান আকে হেলো না পাচারলি দো আমাছে নিলি হলা আকে হেলো গে চারলি দাম আলং পেনসি নিলি হলা দাক জিরপো ইনোট বাহিনী হলা দাক চিচিনি দো আমাছে নিলি হলা সো চারলি বম হুট স্কলারশিপ বা পয়সা তান নিলি লং নাং জাং চিত আমাছে নিলি লাসো স্কলারশিপ বা পয়সা বাঙ্গে এন্ডেড লো আমা নিলি হলা ইনিং কে হ্যাং নাই লা ড্রোন কাপাং যার পু হলা সোহত লা ড্রোন মিনি পু দো ল্যাং DJI মিনি পু দো লা সো ড্রোন নিলি দিল্লি নিজের পোপেন দামসি নাম দাম দেলো আমাসে লা ডাকমেন্সি নিলি কাপাং যার তা কেচারলি লো এমেনা জুং জুং সি লা পেন এমেনা ভ্লগিং ভিডিও তা ডাকসি লা সোট পেন্সি নিলি কে চেং লা
1: মিসেন ওকে তাংতে খাই নালি কে ড্রোন কে পাংজার বাইয়ার লতে মা লাসি ড্রোন বাংকে কুপিয়া ড্রোন বাংসি কেমেনাই লানালি থানপাচিনি ইগজিম
0: ড্রোন পোলোতে ইলিতুম আখাই লং পোসামে কাছিনি নে তুম সামে টপিক সেলাং বা নিলি সামে লা আন কাছিনি ও গে কালি নিলি কাছিনি আন আবাঙ্গে নিলি নন নং থান পো ড্রোন বাঙ্গে লালো ইলিতুম কপি ফাঁসি কাইউজিমা জনেবা নন ইলিতুম আঝাক তুমকে কিজুই দাম আনি কে হ্যাং তুমতা দো আঝাক তুমকে প্রোডাকশন লং হেপি নে তুমতা দো আঝাক তুমকে না নি ইন্ডাস্ট্রি লং কাইউজি তুমা দো লাসি ড্রোন আবাঙ্গে টপিক ড্রোন বাঙ্গে যেনবা মিনি পেন্ডাং লক আপ টু হাই ভেরিয়েন্ট আদর দালাসন ডাক থাকলো মিনি বলতে আদর কম চেটপ যে মিনি কালি বলো তাতে আদর সো চেটপ লাসি ড্রোন বাংলা দো মিনি দো যেনবা নে নন নাংথান প নী তোমলা মেনলি ওয়াইডলি লা কে ইউজ ও ড্রোন বাঙ্গে লা DJI ড্রোন বুদলো লা পেনকে চাইনা পেন সি ডাক ইন্ডিয়া সামে না ইম্পোর্ট প ইন্ডিয়া লং কে ড্রোন বাঙ্গে দো সেটামে লা আন কোয়ালিটি মেমে লাসি লা DJI ড্রোন পো বাঙ্কে চেঠাঙি গলো DJI ড্রোন তা টপিক মিনি প্রথম বাঙ্কে লাগে কোয়ালিটি কম চাট পো আলাতুমা বাঙ্কে ভিডিও ফুটেজ সিসামে মিনি তম বাঙ্কে 1080p লান সি পিয়ন চট পো লাপেন থে চাট দলাং মাভিক মাভিক টু মাভিক থ্রি মাভিক থ্রি ফোর প্রো লাসন দা দলো হালাতুমা বাঙ্কে 4K নন লম কেনাং শট আ কোয়ালিটি 4K আপ টু 60 FPS 120 লাসনটা পিউন লো হলা তোম ভানকে যেনবা ফিল্ম শুটিং লং সামে হালা সো ড্রোন বাংকে ইউজ উন লো
1: মেসান ওকে হাই নালি ক্লার্ডাক পেন থান পাচিনি পনপত তাংতে ইলি তুম ড্রোন না ফুথাকে পেনাং চে থান পনলো নালি কে ম্যানেজার লতে মা লাসি ম্যানেজার নালি সাই কোসন সি কেলাং চারি পন মা লাসো ফুথাক নালি থান পাচিনি পনজি মা
0: নেলি দিঙে পিকচার্স আর প্রোডাকশন আলং ম্যানেজার আর পু আসায় বাঙ্গে লালো নিলি কে ক্লেম কে দাম আলং কেলাং দুন কে ফোফে কে দর্দে কনাৎসি কে দোমা মানে একট্রেস আফান কাংথুম কে ওয়ান লাপেন হালাহাই দর্দে ফোফে কেলাং দুন নানে পেন হালা পোকা চিংকি কাছে থান লাহাই ল নিলি সাই বাঙ্গে
1: মিশন ওকে পুথর নিলি ইডিটর মাতে DOP ফানস্তামে আরজি পন্থুইংতুং নাংলি লাবাং সো আ ইউটিউব চ্যানেল অং কমেন্টু পেনসি সাই কাপাং চেং দুন লা পেনতে নাংলি সাই কুপুসন সি ক্ল্যাম্প অন বম ল নাংলি রেডিও কার জয়রাত ফান থান পাচিনি ইগজি
2: চরলা আকাশবাণী দিফু বিতুং আহিন ফান্দা নীলি ফান লাবাং সো লাম থে নাং কার্জু পন ইকপ নীলি ডিং এ পিকচার্স আলং আসায়ং ডেং নীলি DOP লা পেন ইডিটর আসায়ং ডেং কে ক্ল্যাম্প দন ইকচেং গে লাগে 2023 লাবাংসো প্রোডাকশন তা লাসো হুৎসি কে ফর্ম ল লাপেন হালাসো হুৎ পেন তা নিলিত ইসি টিম নিতম চিংবাই পেনসি আসু পেনসি নিলিতম ক্লেম রাপ পেরল
1: তাংতে কে হাই নাংলি কে DOP মতে ক্যামেরা কে অরাবাং ফুল লাসে লাবাংসো ক্যামেরা কে অট কে কো আনা কি সুম মতে কো আনা কে জয় দোল নাংলি থান পাচিনি ইজিমা
2: লাপুল ক্যামেরা কে অট আহিন বাঙ্গে লাপুল ইলিতুম দেখ নন মাতকে ক্যামেরা দলো পুপেন তুলি লক বাঙ্গে জয়কে সেটা হুলে বাংশ ক্যামেরা আরলু যে ইলি ইসি ভিডিও কেপা চকলিম জি ফানকে ইলি ইসি কনসেপ্ট দদো লাসো কনসেপ্ট বাঙ্গে ইলি চার্লি দুন পোলতে হালো ডাক বাঙ্গে দো উই তা নিলি তাকে চার্লি দুন পেন কালি ইউটিউব কেলাং কেলাং পেন ইনিং কে হ্যাং পেন লাসি চার্লি দুন বম তা পেনাং আনা সন আমুং লাদাক দু ননসন রুল অফ থট লাপেন মানে লসন দু চার্লি দুন পোলতে চিনি দুন প মানে ঠেক ক্যামেরা মানে জাস্ট ব্ল্যাঙ্ক শট কে এন তা কোশন সে পেলাং মি জি মতে

0: Salam jia phan ke kwana por mate arni nang pon ali tum than pachini ekjim
1: lalo nili tum isi lunkan arjan kabonda pon apor kenange la ke kabonda vek nini ke nili tum la lunkan arjan mor kene labang nang lo sita nini chot ke kalilo je isi ke patang de je phan ke la isi lunkan arjan ke patang de je phan ke nili tum ni pho trok bangge nang nang ikokriti athe kasuting mangge nini komna sita nini mangge nang ikok po la pen hala editing do la editing da ni thom mani pli back nang kok
0: nang litum labang so sai ke klembom ke kupu anakaya phan la nang litum than pachin ek jima
2: choro la la pasanalam thena kar jupon pot la sila lo nilitum la production along nilitum la ke klema bangge nilitum kwana kai phansi klemi ma po bangge nilitum guiding pc klemi po bangge la bangge anutin da chipu thek thek athema anutin sita me litum arni simarni sige kapre ka size sita me dui mena mena long sita me la pen ili mena non mat ke nilitum tim along ge sipu dam lo nilitum resource side la se arni simarni sige nilitum ta piso so me ng lapen kapre kapre ka sai samili tuma longwang tai sitame nili tuma kemange la lo je easy production bolote la lo nili tum long same ka ching wai do un an ke nili tum claim ji cherap ji lapen jakong do an ke nili tum mangela so production long bang ke sob team tum tam claim po
0: tangte ghai nang he jong nang ligi pu claim bom dam bom pen আর্নি সি কে আনুতিন স্তামে সাই কাপ্রেক দুজি পুসিনাং লিপুপন লাসি হালাবাং সো হুট লাবাং সো চ্যানেল কে কুপুসন সি মাথাপন পন আং লিতুম আনুত কাপ্রেক ফান্তং পি ইক পমা মাতে মেথাং সি মো ফিসা চে অথু প
2: চোর ল পুসন আলাম তেন কার জুপন পন লাসি লালো চ্যানেল বাং কে নিলিতুম সি কে চেং বেন তামে নিলিতুম কাচিং ওয়াই বেন সি কাংপু পন ল পট চ্যানেল বাং কে মো আফিত পুসামে নিলিতুম আহিন পেনসি চেয়ত পন থিপ্প নিলিয়া পরবে পুয়ালাং লিয়া পর দহুত পসা মেলা পসি নিলিতুমাং বংসি পাচেলার পন বম্প
0: মেসা নখাই নাংলি থান পাচি নিপন আপদ পুথত নাংলিতুম ফান কার্য পন্থুগাং তুম কেলা পহেল নাংলিতুম কে ক্লেম কে চেং পেন নন আন কো আন আং দেং লি দুন
3: নিলিতুম নন মাত কো আন আং দেং মা পুলতাং তে নিলিতুম নন মাত কে ইউটিউব চ্যানেল সামিল আন লাইক আং টাং ও কালিলা সি নন মাস তামি নিলিতুম সাবস্ক্রাইবার্স মতে নিলিতুম ফান রাতুম নিলিতুমা ফান নাং কাচিরাপ দুন লাখে কাতুক ওয়েপেন ননমাত সাবস্ক্রাইবার পুলতাং তে নিলিতুম ল সুরি ফ্লিকেপরা থেরক সিরা ভারো ফ্লিরা ক্রে থেরক লানসি দোলা ননমাতকে কাতুক ওয়েপেনকে সি সুরি ফোকেপ লিলিলা ননমাতকে নিলিতুম ল সি নিলিতুম বড়ি পন বম্প লান্স আছে আনস আছে ফ্রাং নিন ফানকে
0: মেসেন লখাই নাংলি থান পাচিনি পদ তাংতে খাই নাংলি তুম ইউটিউব চ্যানেল ল মাংকে লুন কান আর্জান লাপুজি থাপন চটমা মতে কাপ্রেক কে থাপন জি কাচি সিক লাপুসান তা দলা নালি থান পাচিনি ইকজিমা
3: নিলিতুম নন কে দাম তাঙান কে লুন কান আর্জান সি নিলিতুম থাপন ইক ইক বম চটলা লা ইউটিউব চ্যানেল লং বাং কে লা লাপেন কে বাং জি আর লাং আর নি বাং একামা থাপন দো নিলিতুম লাম কান আর্জান আন সামে দি আকাং থিম আসামি কে থাপন জি দো কেমাং পন দো লাপেন ইসি এ লাল এপিসোড লাই হুই কমেডি লাই হুই সামে নিলি তুম শর্ট ভিডিও লাহেদি ছি হেক পেন লাম কান আর জান কি থিস তামে নিলি তুমকে থাপন জি আ কেমাং দো
0: মেসেন ওকে হাই নাংলি থান পাচিনি পন পথ পুথত কার্যু পঞ্জি গেল পহেল নাংলি তুম লবাং সো সাই কে ক্লেম পন পেন নাংলি তুম কে ক্লেম ইক বেড় লতে মা লাসি নাংলি ফি নাং কে ক্লেম দোনা ফান মাতে সোলাং দোর আর ফান নাংলি তুম কপি থান পাচিনি তুং ল
2: তো চোর ল লাসো আলাম থে না কার্যু পন পথ লাসে লাপুল নিলিতুম দিং এ পিকচার্স টিম আবিতুং আহিন পেন নিলিতুম রাত আতুম ফানাপাচিনি আলাম থেকে লাপুল একটিং আহিন লেদাম পোসামে ইলিতুম কাচার্লি আহিন বাংকে ইলিতুম চার্লি পন বম নাংজি উন আনকে ইলি কাচার্লি আহিন নাচি ইলিতুম ফোকাস নাংজি আথেমা কেচার্লি পেন হেন ল ইলিতুম আজাদ আহিন সিসামে আবার সাইম অফিতাকে লংজি লাপেন একটিং আহিন সামে নালিতুমা নিহাং ও পোলতে ইলিতুম ইলি সাইট লাসন ইলিতুম ক্ল্যাম্পন বম্বি লাসি লালো নিলিতুম কাপাচিনি বাংকে লাপুল নালিতুম আজাদ আসাইলে ক্ল্যাম্প সামে কাচার্লি বাংকে ইংটন নি
0: মিশন ওকে হাই nang li jume sen.

লাকি আকাশবাণী ডিফু জয়মে কার্জিলং বম লাকি এফ এম বেন লং পেন মেঘার্স ফারুই সিরতক বড় সির কেপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ আলং পেনতা জয়মেক দোয়ানতা আর্জিলং ইজি আদুন্থু লুঞ্চ থাক আংদেং আলং পেন কিচেং সি বিদ্যা সিং রংপি লাপেন আরিসং হতুম পেন কিলুন আলুন আর্জুইক সেনা আলুনালাম থে জিলি জনপান

লুঞ্চ থাক আলো না যাই মেক আং দেং আলং পেন কিজুত সেলো না আর্জু ইক সেনাং মিলি হান সে পি লাপেন রাম সিং তে রাঙা তুম পেন কিলো নালুন আলো নালাম থে সিন্তু পাপু তোতাং তে আর্জু ইক সেনাং লাবাং সলুন।

ল্যাং হেলোয় প্রাণ ল্যাং হেলোয় চু থেলো লাসি ল্যাং পাচি হু ইক দেড্রি কিজু না ল্যাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট কেপ আপর আন পার্কলক পামিরা পুথত পাংসাম থুয়ানসি জুন নাংজি ল্যাং কেপা সো ইয়ে ফুলে আলং আমাচি পাংসাম নাংজি আকাপ্রেগা ফুলে আলং জংসি পাজয় থু পুলোতে লাবাং সো ল্যাং চেহু থু দেত্তা হায় ডংকর লাপেন ল্যাং টুক আকুং আরায় আলং ল্যাং পাচি টিবক লং রেডেট নাংজি জংসি লাসন চিটিবক দু পুলোতে লাসোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাইনাংজি কিজু নালাং কিবি ই আলাং বং মাতে আফুলে কাইকে তা দেবের নাংজি লাপেন ল্যাং কাছো এন আহুতা ইরি পেন চিফু ফেরা আবেকে দোয়াহার লুং পেন সি ল্যাং চসক নাংজি

0: ajuiksana.
1: Ni hang rong par. Dok muka pen kilometer ingkoi rapho kahelu dikrut pialang sun nathak klobor puadim habi rong phara rong si kedam tang pharokresir kepra ingkoi aningkan ni hang rong par pier thenang hachilu. Alangli sarbura amen karli tang jabara rong par lapen asar piamen kajir tisuppi. Alangli klobor along si bihe kahut ke parong ro lapen thedinglu. Alangli lokacharli chengadim নিহা রংফার লোকাচারলি জি আর টানাংলে সি আপি আপো রং রূপ আমু আংজির লাপেন রং পারং রো ওয়ে ও দন আকাং হন চে ও তেকাং সি লোকাচারলি জি আফান কিলোমিটার ফারোহিনী আকাহেলো জামুনামুক সিকামারি এলপি স্কুল নবং ডিস্ট্রিক্ট আলং আন ওয়াংলো আলাংলি সারবুরা হালাবাং সহুত লোকাপাচারলি আনিং কেহাং পিক আজক লান কাহেলো তা আসপো আফান স্কুল কে তয়দুন লামসো আলাম কালি আথে হালাসো হুত লোচারলি চিহুং পিক পে লাপেন আদুংরাই স্কুল আবে ওয়াই ফিট সিতা আলাংলি আসপো আফান স্কুল তয়দুন লো হালাবাং সহুত মিকির হিলস পেন নগাঁও আদাক কাচেলেং জিয়াতোয়ার আবে লংকু লংদাং টেকে ইংনার আকুদ টেকে ইংনার আপকারুম লুৎপন চকসি কেদাম কেবাংনাং জি তোয়ার কেদাম কেবাঙাহুত মারাদা পিপেন জক ফ্লটসিতা কাচারলি দুঞ্জিয়াদিম তা মাথা নাংজিলাং আথে পিনিং পেন নিকান ট্রক কেপ আফ্রাং জামুনামুক কামপুর লাপেন নগাঁও আসন আদিম কে এদন লাপেন চেফোচের আহেম আবেলো হালাবাং সোয়ালাম বিদাম কক্তা লা কাচারলি দুঞ্জিয়াবাং তা জোপার্নি মে ল্যাং কাচোহাং আলাম সি কেথেলাং আথে হালাবাং সোহুত মিকের পাতুম আহম আলাম চাম্পলাং লে কেথেক তাকালি লাসি মুন্থি মেমে আলাম নিহাং রং ফারলাপেন আলাংলি সারবুরা কো আনলো নে লৌকাচারলি আনিং কেহাং লাসি নিহাং রং ফার আমু চেদং ফ্রাতসি জামুনামুক সি এল পি আং ডেং চার্লি দুনলো লাপেন কেথমাং ডেং আন উন দুনলো বাংস অফি আলাংলি এম ই স্কুল কাচারলি দুঞ্জিয়া ফান জামুনামুক পেন কামপুর ওয়াং তুলো লাপেন কামপুর এম ই স্কুল আলং সি ফ্লি আং ডেং আমেন চেথাব দুনলো আলাংলি লা আনা কিসু আং বংতা কেদামতং ফারোক্রিসির কেবরা থং কেবরা ট্রক আনিংকান লাসো স্কুল পেনসি ট্রক আং ডেং পাস দুনথুলো নিহা রংফার কামপুর এম ই স্কুল পেন ট্রক আং ডেং উন্ডেদ ফি হাই স্কুল আং ডেং কাচারলি জি আফান কামপুর পেন নগাঁও রং সুপি ওয়াং থুলো লাসি আলাংলি গভর্নমেন্ট স্কুল নগাঁও পেনসি নিহাং রংফার কেদামতং ফারোক্রিসির কেবরা থং কেবরা সির কেব আনিংকান এন্ট্রেন্স ফাইনাল এক্সামিনেশন আলং ফার্স্ট ডিভিশন পেন পাস দুনলো বাংসো অফি আলাংলি কলেজ চার্লি দুঞ্জি আফান নগাঁও পেন গুয়াহাটি দামথুলো লাসি আলাংলি আসাম আংবং আনংকাচি থাং নাই কটন কলেজ আলং সি আমেন চে থাপ দুনলো লাপেন কে কেদামতং ফারোক্রিসির কেবরা ফ্রি কেবরা কে থম আনিংকান বি এ ফাইনাল পিডুনলো বন্তা আলাংলি বি এ ফাইনাল এক্সামিনেশন আবাংকে উন্ডুন দেডাতলো লাসি আলাংলি কাচারলি আহিনকে বি এ আংডেং আনসি ইংটন ককলো আলাংলি হেম কাচবোচে নিহাং রংফার কাচারলি ওদের আফি হেম কাচবোচে জিয়াফান আনিং হ্যাংলো লাসি আলাংলি কেদামতং ফারোক্রেসের কেবরা ফকেব্রাহিনী আনিংকান নন হামরেন কেদো রংহাং আসুপি দিমি রংহাং পি পেন চেপাচরলো আলাংলি চর লোকাচারলি দোনালং আমেনকে রোহিলা রংহাং পিপু আলাংলি তুম আসমার বাংহিনী বেদ বাংহিনী তা সোয়ারলো আলাংলি তুম আসমার আমেন আকলেং আবাংকে ইন্দিরা রংফার পি লাপেন আকি বিয়াবাং আমেনকে ময়না রংফার পি আকলেং আবাংকে জামুনামুক ক্রোহেম সিকেলে লাপেন আকি বিয়াবাংকে তারাবাসা লাংহেরাং তারোহেম সি কেলে নিহাং রংফার এম এল সি কেমান্ডুন কেদামতং ফারোক্রেসির কেবরা থং কেবরা ট্রক সিয়ানিংকান ইন্ডিয়া গভর্নমেন্ট পেন ইসি আকুমিটি সেংলো হালাবাং সো আকুমিটি কচপাহেম ফুকে আসাম চিফ মিনিস্টার লোকাপ্রিয়া গোবিনাথ বরদলৈ লাসি হালাবাং সো আকুমিটি আমেন বরদলৈ কমিটি বুসি ইরলো হালাবাং সো আকুমিটি মিকির হিলস পেন আসাম লেজিসলেটিভ কাউন্সিল আলং মেম্বার এম এল সি কচেতয় দুঞ্জিয়া ফান আজাকং পিলো লাসি কেদামতং ফারোক্রেসির কেবরা থং কেবরা ট্রক সিয়ানিংকান জেনারেল

0: ইলেকশন কে দোয়াহুত কার্বি আংলং পেন্তা খরসিং তেরাং আফান এম এল সি তৈডুনল পুথত কেদামতাং ফারুকরেসের কেপরা ফ্লি কেপরা ফ নিংকান কার্বি আংলং পেন এম এল সি বাংহিনী কে তৈডুন আজাক কং লংলো লাসি ফারুকরেসের কেপরা ফ্লি কেপরা ট্রক্সি নিংকান কিবি পন কাং ওয়াই মাতে জেনারেল ইলেকশন আহুত নিহাং রং ফারাফান ওয়েস্ট মিকের হিলস পেন মেম্বার অব লেজিসলেটিভ কাউন্সিল এম এল সি তয়দুনলো আলাং লি হেনলো কার্বি আং বং পেন আদুন্থু এম এল সি কেমান্দো নাবাং লাসি হালাবাংস আহুত নিহা রংফার এম এল সি পুসি আমেন জেথাংলো বাংস আফি আলাং লি কার্বি আদরবার আচুনবাং ফারুক্রেসের কেপরা ফ্লিকেবরা নার কেপ পেন ফ্লিকেবরাসের কেপ আনিংকান আন মানলাং লাপেন আফি থু মেম্বার অব অ্যাডভাইসরি কাউন্সিল মিকের হিলস ফারুক্রেসের কেপরা ফ কেপ লাপেন ফারুক্রেসের কেপরা ফকেপরা এ সি আনিংকান আন তা মানলাং লানপার্ট আলাংলি চেদান দে পিন পেন মেম্বার ইউনাইটেড মেকির অ্যান্ড নর্থ কাচার হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল লাপেন সি ই এম খরসিং তেরাং চমচে বৈজয়াফি আলাংলি সি নি ফাই ক্রিথ্রক চিকলু ক্রেহিনী ফারুক্রেসের কেপরা ফকেপরা ফ পেন নি ফাই ইনকয়রাফ্লি চিকলো ফ ফারুক্রেসের কেপরা ফকেপরা ট্রক আনাপর ইউনাইটেড মেকির্স অ্যান্ড নর্থ কাচার হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল আসি এম আর পু দেং পনলো আফিথু নিফাই ইংকয়রায়থম চিকলো ট্রক নিংকান ফারুক্রেসের কেপরা ফকেপরা ট্রক সি পেন নিফাই কেথম চিকলো ক্রেহিনী ফারুক্রেসের কেপরা ফকেপরা ট্রক সি আনাপর পুথত সি ই এম মানথুলো আলাংলি সি ই এম কেমান আহুত কেক্লেম টেকাং ভারত আদেত সুয়াদিন কেলং আহুত ভারত পেন পাকিস্তান কাচেকাক আপর আসাম আংবং কেডো সিল হেডলাপেন নৌখালি ডিস্ট্রিক্ট হিনি ইস্ট পাকিস্তান আরলো দুনাং জুইলো লাসো আহুত কে অং দুং আরমু নাং বেসি কার্বিয়াং লং তা কে অং দুং আতুম নাং দোলো নিহাং রংফার সি ই এ মানসি লাহাই আরো ফুজি আতুম আফান কিফলুং জি আফান বর ইলো লাসো আফান আসাম গভর্নমেন্ট পেন কেনাং সট আর্মু অক্সো মাতে পুলিশ ফোর্স হ্যাংলো বন্তা আর্মু অক্সো দর ও এডেট পোয়া মাতসি আসাম গভর্নমেন্ট পেন নিহাং রংফারাফান রাবদুন ডেডেডলো ওয়াইফিট সীতা আলাংলি কার্বি আংলং আরলো কেদো আপুলিস লাপেন কার্বি আর্মু চেপেং সি লাহাই আর ফুজি আতমাফান উন আন ফ্লুংলো নিহাং রংফার কার্বি আফান কাচিংহন আংথেক থে তান বিনং আলাংলি লুঞ্জের হে হুই তা টকসি লাসো আংথেক চেপাকলাংলো আলাংলি কে টক আলুঞ্জের থুরন থুরন সোকার বিদো আন উনাতি আতওয়ারলে দামনাং বাং বাং আখেই আন দাম তাংলো এফ্রাং ইলি সোকার বিতা পাফ্রাংলো নাং লাহাই হুই আলুন্তা কার্বি আংবং ইসি কাচে থাং মাতে কার্বি আতুম আনিংথিন আবি আলং চেবন লক আলুন বিনং লাসো পেনাজক কার্বি আফান কাচিং হন লাপেন কাপাচিং থুর আফান কামাথা আলাম ক্লাংদাক বিনং নিহাং রংফার কার্বি আফান কেক্লেম পিজি আনিংহাং পিকলাং বন্তা আলাংলিফান আরনাম লাসো আওয়ার সাই পিপেডেডলো মেথাং আচর আসু আসু দন রাব লাপেন কার্বি আফান চে ও তেকাংসি আলাংলি ফারুক্রেসের কেপরা ফকেপরা নের কেবানিংকান আরু আচিক্লো চম চেবয় জইল লাপুয়ানসি নিহাং রংফার আকায়ালামো রিপ ইক চেকল কারডম
1: লাপন পর নাংলি তুম তিরিমা কায়াজার মেক আংদেং লং পেন ফান্ডার তেরন পেন নিহাং রং ফারা কায়ালাম পুথাকলাম জিরকে থান আরজু লং টাংল তিরিমা কায়াজার মেক আংদেং লং পেন কি লাপন সি কাংটনিকল লাখি আকাশবাণী ডিফু আদুন্থু নিহাং নিতুর আলুঞ্জি রাজা মেক আংদেং লং পেন কেচেং সি জুবিনগড় কিলোনালুন আরজুইক সেনা আলুনালাম থে আজি তুমি

0: ni ahabe akam akimi apin po tumphanta rat atheng no wan si la sorni si che paklang po anke la sorni si than po je pini pen ke la ke la so post phan si ka a point lo pu anke it's very interesting je non ta ilitum arleng apeni long la so a custom a tradition follow bom lang la si la hai ke je continue bom si কে নাং সত ল
1: মে পি গেলাম ল নাং লিখে থান পো নপত লাহাই হুই ইলি তুমলং লাংদাম পুলোতে দো পিগলাং আ কাপড়ে কাপড়ে কাদিম তা দো উলাং তাংটা দন্থু নাংলি পুথত ইলি তুম লাভাং সো আহি না নাথু লাপুসন বেনসি কে পাচিনি মাতাংতে আপ্রাং প্রাং আতুমকে ইসি আং থেক আসনসি কাপিনচং লাসয় হিন নন ইলি তুমলং এ ক্লেম পন্থুজি বা লাপুসনা সায়লং পাচিংথুর পঞ্জিলাং পলতে কপুসনা বিদি পেন্সি লাহাই হুই কে ক্লেম পনপ নাংলি থানজিমা
0: তো কালাং ল লাহাই কে পাচিংথুর লাহাই কে ক্লেম কে কেনাং সত ল আথেমা ক আনমা কে দামতাং পেন কে থেক দাম লংতাং আনপেন কে আজাহাক আসাইড কে ইটস ভেরি ব্যাড কন্ডিশন হাইনো লাভল বিকজ অফ ভেরিয়াস রিজন লাইক ঝুম কাল্টিভেশন এঙ্কে মানে তুমকে পিল কাছে রাই জি আফান আলংলে কাছে রাই জি আফান মানে তুমকে এনে পিল পুজিতা কেপা হেং নো লাহাই লাহাই পেন ওয়েদারিং লাহাই লাহাই আজয়নে পেন হেংনো ও ল লাসি ইলিতুম আ হিস্ট্রি লাহাই বিফোর মানে চিংবো এট এ আকো কমপ্লিটলি হাইনো লাভলি আকো লাগে ইটস এন এভরি সিটিজেন আর রেসপন্সিবিলিটিস ল যে মানে লাহাই কে চে প্রোটেক্ট নাং পো চে প্রিজার্ভ নাং পো আকো লা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বি নাং পো লাইক workshop, seminar and all. Hala aside ke do adungarai a village along dam si hala agambura pen sita rongasor pen sita awareness program lahai binang po so that latum ta aware po je lahai aside ke ilitum phan important po lasi lahai asai deng pon nang po plus nili personnel ke matha alam lohe নন দা কার্বি ল্যাংগুয়েজ কিতাব লংকে লাহাই পিনে পিনে স্টোরি থং আলাম লাহাই কে দোবম ল সিতামে মানে আর্কিওলজিক্যাল রিমেন্স পু লাহাই আসাইড আলাম আবাংকে ইনক্লুড পনপে দেট লাং বন নে ইনক্লুড পন ল নে লান বাংকে নিলি আইডিয়া ওয়ে বাট নে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাংকে লাহাই তা ইনক্লুড পনতেস স্টুডেন্টস তুমতা চিনি চেটপ এভেয়ার চেটপ লাসে সপু থাকে লানসি পেনেপ
1: মেপি গালাম ল নি নাংলি কে থান পন তাংতে ইলি তুম ননপু দা চে থান লং বমলাং মহেদ জং নাংলি কি পু থং নক বে থং নক বে আসিম সাপ কে ইতুম আহর মু পুজি মানে তুমকে আর পুম পুজি
0: কালাং
1: লাপু সন্তা আকো মহেদ জং নাংলি কে থানালাম কাহি নো তামে দপিক ল
0: কালাং
1: তাংতে লাপুসন কাহি নো অলক মতে লাসো কেরাই কম জি ফান নাংলি কে খিবম আর ডিপার্টমেন্ট পেন কেরাই কম জি লাফান লাপুসন আসাই কে দেং জি আবার সাই তামে দো মানি
0: লা বাংকে হায়ার অথরিটি তুমপেন চিংকি চিংওয়াইসি ক্লেম ইক পন নাং কক পো লাইক বাউন্ডারি ওয়াল কেসেলাম পুনয় আথাক লা পেন আনা দিম কে আথাক টিংকি দেব পুনন লাহাই লাহৈ আওয়ার সাই ডেং পন পুলোতে ওয়েদারিং পেন দা প্রটেক্ট পো প্লাস লা মানে কিলু থাপ কাফাই নো থাপ এঙ্কে লং লা লংলে কাছে রাই জি পু কেট্রাই লাহাই পেন লাহাই আলং এ লাহাই ফুর এট লাহাই পেন তা সেফ পোমা পুসি নীলি মাথা লাসে হায়ার অথরিটি তুম লাহাই আসায় দেংপন পুলোতে নিং চারং পো
1: কালা মেপি গালাম লি তাংতে ইলি তুম নন কি থুর মিয়া ওভি পেনচেং লক রেডিও কার্যুদুন আরার আতুম লাহাই আপুথাক আহাবার পেন আহাবার মাতে আহিন পেন আহিন লাপু সনসি দোচতেমা তাংতে লাহাই আপুথাক জংসি তুম মেন মেন নন হুৎকে সোশ্যাল মিডিয়া কায় পুলো তাংতে লাহাই হুই আপুথাক কাপাচিনি জি পুলোতে

0: mate asona mung akoko apo dopik tema
1: talang
0: tangte non ilitum bang adim langdam de depen emena adim noilitum nihang nijangkar biang long bong pen non eprang ke bang yelong kopi asai sinali non kedeng pon kang tung lo labang so puthak nangli thanjim
1: nili kedeng pon angtung asai ke lapu hen loje la explore at jat at pen jongsi mi asai do pulote excavation conduct pen jongsi a criteria la hai fulfill un pulote ilitumta like charai deo ason wall heritage site UNESCO wall heritage site declare lo charai deo phanta nili haladakta claim dun lo excavation pen an che paduk dun lo nilitum delhi longsi la soa penela UNESCO wall heritage a committee tum Paris la pen different country pen wangsi Delhi long for the first time July a chiklo la sohut si la directorate of archaeology long ke do ana officers la pen nili tum bhanta nang hang pon si charai deo ke pini pen ke wall heritage site lo pu nang declare pen si nili tum phan nang pene dun lo la si la puson thak thak si karbiang long long ta la puson mesen aside do pulo pulo te nili bor ipon po anso se anong nam akime ke wanji phan anso se kapachethang ponji phan because la hai aside dolo pulote tourist tum ta nang visit opo anke tourist tum nang visit lo pulote youngsters tum ta mane ke pine gari ka solai pen mane ke dukan hai ka chubi pen mane ke homestay lahai pen mane ke tourist guide ka cheplang pen lahai pen ta pen an employment opportunities long po lasi nili bor ipon po lason aside do pulote in my coming days ni ke claim pon ji phan un an ke nili chepa duk pon po try pon lasi komane west karbiang long se tame east karbiang long se tame lason project archaeological sites ma archaeological object hormu do thek long pulote nang than ik tame nilitum team pen nilitum officers tum pen wang ik pon nang lang po nang reader lip it po lasi nang pachini ik tame
0: kala me pigalam loni nang li labang so puthak klar dak pen ke than ponopot athe la sonjong si claim lo pulote lake ilitum phan ki me pik asailo tangte non nang li ki claim bo malong ইলি তুম আখেয়ে তুম মাতাংটে নন কে থুর মিয়ারি সই যাং তুম লানাং লিকে ক্লেম কে দা মাসায় লং কোমানি কে লাপুসনাঙ্গা চারলি দুঞ্জি নাং থান পন্থা নাং চিনি দুনিং তুং দুক লাপুসন আলাম থে নাঙাচে থান তুম মানাঙাচে পাকলাং তুম দুম
1: নন আমাত কে নাং চে থান বাং আবেলাং আথেমা লাসো আ সাবজেক্ট বাং কে লান মানে মুনিত তুম এভিয়ার ও এলাং চিনি ও এলাং ইলিতুম কার্বিয়াং লং আং বং পুসিতামে কার্বিয়াং বং পুসিতামে পান লেক পেনিয়া রেট কালিলাং লাংসি মানে জংসি নাংচারলি দুনিং তুং বা পিনে ইন্টার্নশিপ বা এক্সপ্লোরেশন হাইলং নাং পার্টিসিপেট দুন ইংতুং লাইক এন্থ্রোপোলজি স্টুডেন্ট হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তুম পুলোতে নাং পার্টিসিপেট তুন তামে কেথেক ওকে গালি সে তামে কানমা কেথেক কে নাং নাং থান পনপ নাং পেনে পনপ
0: চরো পিগলনি নাংলি কে থান পনপট তাংটে ইলি তুম কাছিং কি গেছে থান নাই দু পিগলাং তাহাই সীতা পড়লাম দু ককপট ইলি তুম কার্বিয়াং লং তা পেনাং আন দো সীতামে ইলি তোম পিনি কাছিং কি কাছে থানাং বং মাতে ইলি তুম কাচার জুয়াং বং পেন কোনাটনে কেলে লে মাতে কাছে থান নাম দে দেট লাপুসন আলাম থে জংসি দো পোলোতে নাংলি নিং আক্লং পেন রেডিও কার্জুয় রাত আফান থান নাম জিমা
1: কেদাম আনাদিম পেন কে মোস্ট ইউনিক নিলি কেথেক দাম লং কে নং জিরং আলং হেনল লাবাং কে হারল আর্লেং তুম কে হারলং দাং ক্লক পুসি কি পু লাং ইকমে ও আহার লং তা কে থম সি লাপু সমরেন হালা হান আন কাছুতু না আলং থু আসন ইংকে লাসো থাক সি ভারী হারলং আ প্লেট হেদি ফ্ল্যাট সার্ফেস লং ইংকে পেনে পামে সি লাসো লা কে থম আপেনে আহার লং আ থাক সি ডাং ইকলক
0: লং থু

0: ตัวซ่อนหน
1: ล
0: ่อย
1: องทัวซอนทอดเหรอ
0: กันละ
1: แองเกลาซัวรุมมุนิตาลุดกรอย
0: อืม
1: ลาบังเก very unique and interesting ลอนิลีก็อันมาก็ explore ดัมเบนก็เทคดัมลองเก but sadly อดุงอะไรเก้อิลิตุมอาร์เลงบาคาร์บีอะตุมอาวิบังอาคายอะตุมซีดูอีกก็ลาซีอาลังตุมพันอาร์จูดัมโลปุโลเตกโคมาโลลาคาเซลัมเตกังชินีมาโคมาคุปีคุก็สอนอะพาร์พัสพันลอปุโลปุโลเตนังทำดุนเดมาเตอันิงต้องเคหังเฮโลเน่มาเตกูปีปอลเน่นังทำดุนเทควังเวบังปักตาสารเองสารูตุมตาลาซีลาบังตาอาร์คีโอโลจิคัลพอยน์ออฟวิวเป็นลังดำลอปุโลปุโลเตลาโซอาหารลองดังคล็อกบาลาโซเป็นเนต้าฮักโกโกอาฮุดเกมันเนอาร์เลงเกเทJese ki richo ma mane thedung arpu ke doa mune thilo putang lo te la son si kim po har long som po ke thom inke la so dead body ke la dak si bari pip po inke la so thak si la har long bang ke bat po hala a plate bang ke so that mane arve pen ta protect po a dead body phan inke hala tinta a pillar ke som bang keAnimal habit a jontu a janwar lahai penta mane laso dead body ke cho dead de ji phansi hakoko amunit tumke lason si ke selam lam lo lasi it's very interesting ne ke puri an ke dam an ke tar lip dam am pen ke laso side bank ke ne methang personnel ta mane interesting o si thek pon long lo
0: choro parpik lo ni nangli ili tum karbi yang long long.Hako ko pen, ku pipisi ke doma labang soa puthak na li ke tarli pen ke longdam matang te radio kar jo rata phan ke than pon thay ka pon me pik lo. La si pini nang li ke thana lam thay kar jo long pen. La hai huya puthak ka cherai kom pen cheng lok anso si ka paching thur jia phan. Ka prek along tamya ko puthot ka humri dam pen ili tum me thang a khaya phan a li ke chepat do jia phan. Ka do ka ve tum ta chini po pule kroy pono nang ili tum kekachithan nang ya lam ke do piklang te ma ba sar sar palam the ason him ke tok ong thuong po bisara san si sitame ilitum apor do kokopot ilitum ka chingki lan le ington polona nang li sitame apor thi hek pena ponang chi pie pot nang li phanta puthot ithak hemphu mukrang pirasinja hirjume anso se nang di claim dam long antang pa pi bon thu bom nang tang te ilitum pini ka chingki ka chithan ke la pan le ington ik lona cardo
1: Cardom.
2: Sorlo asyang tong aja mek ang deng along pen. Karbiang long archaeology remain aputak. Sami tunika rong pipi lepen hod bang pu Samson ing tiat tumang bang cihuciput arjelong ik tang lo. Sorlo asyang tong aja mek ang deng along pen ki lepan si kang tonik lo.

সুরহিনী এনকান আসাম উপত্যকা সাহিত্য সভা আনং এ লংল আলংলি কেটক আলুন আনং গে চেথাং লুন সে পটুম লুনল সুরহিনী রা ক্রেহিনী এনকান পিনিয়ার নি আলংলি রং চেওয়াই চেউ কেচেউ চেওয়াই আর্নি আলংলি স্মৃতি আর্নি হাওয়ার আরলো কাপড়ে কাপড়ে গা ডেম আলং আসন আসন প্রোগ্রাম পারিডেংসি আলংলি ফান চিকেমুল পিনিয়া দাব ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ কে পাঠু কলম্বিয়া ঘানা ফান গোল ইসি ফাইভে পেন পারেমল বাংসা ফ্রাং কে পাঠু আর্জেন্টিনা কেপ ভার্ডে আফান গোল কে থম হিনি পেন পারেমল পিনি বিরটাকে পানসি ইন্টনে কলো

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আংডেংকে বং লাকে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা টকবরফো কিলোহার্সলং ফারু ট্রক সিরা এংকরা সিরকে প্লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে জাখং নিফাই ফ্লি ভোমতিয়ারনি

0: লোকে কে থাক থেবেন তা দুই দেব লালেকা চিনি লো মা বুতে চিনি নে না থাক থে দেসি ও আরজু থেকলো বউ বুঝি মা আপু আরজু থেক থে তা থে রাগা মে গাবে জো নে বাঙা রঙি দুঞ্জি নাং হেম লাং পামে মনে গে বাহু জংসি নাং হেম আবে দেতে ফো দাপ্রাং পহ নাং নংলে কি জুমে স্টেন লাংমা হা নে নংলে কি জুমে স্টেন লাংমা নাং গাছি প্লাং হাত দূর চিমা থাথে মনে নে বাং কি বাং জংসি হেম আবে দেত পুলোতে নাং ফো পো হেম লাং পামে জো
1: Filipi, nang libang do ma?
0: Doong, nasi pala ikpo.
1: Nang kijuy. Filipi, nang lipan ka, ni lang tewang ta. Nang ni arong awe dia titi ko pipo lo. Ka, le nang tewang ta nang hang, er hang titi, nang mik si jang ring titi. Nang ning koi son do ma?
0: Bye ong, aku penike, ipi pateng pulote, ate mo ke doi ko ke ma. ইপি পাতেং বুলোতে আসাপ ও একা চেনেকে দোকে দোতেং আই অং লাসি নিলিকে নাহক লে দাম সিতামে ইনিং আরং অবে কাইটা এমে খ্রিজাং রিং তিতিল অং

lapona ponole tu guwahati pen ke pacita karbi ajai me arjoi klong tanglo lake akashwani tipu non studio huria por por phai plira bani thongke ba por choksi radio karju ke donara ra phanili beswaje rong par kardom na poje reglo kardom lapen transmission ta ingpu poniklo pinige jak khong ni phai pli bhomti ani নালিতুম জাইমে কার্যলম্বম লাকে এফ এম পেন পেন ফারুসিরা তকবর সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপ এন সিতামে নালিতুম আকাশবাণী ডিপু জামে আর জুই লংজি আডুন্থু স্যাম্পার বড়ো পেন দিমাসা লুন বারিম আর জুইসিনা

নরে নাং লিটুম সামেলি বসুমাতারি পেনকেলুন আর জুয়েক লং নাংলো আদন্থু ফলমতি বাগলারি পেনকেলুন আর জুয়েক সিনা।

0: arong wang red pen pulo te ruin ni bena philo te harlu dun melo anke amu lankar nim horm ta do kar nim ne horm ta do la thing pi ajar banke ajar do
1: seta lang pibiar nang pobo e de
0: la lang lang pinang po lang pipe pulo te la tum banke lang e pita la son la he jong se mithang ari deng long pen motor do mate e misin do pulote misin pen pa up spray pen sta milo la pen ave pulote la mira jo lang dung he bang khom khomia dom pulo ma kadu eta pulo jar ku la jar pen patai thom le patai plian le dung unta mi las pa anta la tumreng un he pen vi cheng vi di hur bang ke dung de data mel ge
1: dante la bang soa aklim ke pari det pen pa e det pen comment tu arnia pc ka terek mi tu po
0: lagi ke cheng hut ke ki cheng hut bang ke agos september chi klo lom pen si e po la pen ne a phi an bang ke bak po he ku ma mar ma ke pon di department sorma la son lo he la si la so thing pi bang ke aklim ding lo protang te iliyong sa aklim do lo prote bangla department source ta me pon po la pen kuman mani arling the tum sta me yong se me thang bagan do prote aprang prang ke robar bagan pi ne se che yalo mati di non bang la ha ya ador ke su ke su I think pi nang le lo la ha am bang si hal ha robar pi ne bang ke pentela se ali ge do pu la ha I think pi se la ha tum ta arling the tum sta me kiri lo la pen long le the mun sa cha tum ta la ha se nang hang lo e po la son ya lo he la se yong si tum yong si la sa thank pi yong si anar sari mahagani pustame jalphai pustame la hai tum ke klemra pe lo mati di yong si a hector hector yong si chu e dun thek lo plo tang le la da penangan kereng war sai do lo la son lo jo la si kadu ko yakar bi tum stame yong si aning hang lo plo tang le la bang akhelu la pu nang ime udali lam ta me aton tin masta bang bang ne nursery clam se thur pak lo mati la pen la sa nursery ka bonai hut sita me sang ti long le bang thap the der nai ji long le ing hana son se thap nang po hai a the mu ka tere ga hur bang arong cha juk dat pa arong thilo ti long le tang mu chot nep mu chot hi de long le son se hai la son long le pen se la puli beg long thap nang po
1: Nangli aklim karche kupi arong sikarche pon pon lo.
0: Nili non dambo mage mehegoni klang cheng ating pilo la non paklang lo lage amunda daglo mage Bihar pen si supply ke bang lage Bihar pen ta hak hello dag Bihar long stock do bulam chor hai non bang edag udalia nang le lo la bang ke mehegoni pulo la pen la sa dun bang ke জলফাই পুলো লাপেন ইনকে আকার বিতম পুলো ডোয়া রং হেল বাংকে সিলিকা রং ডুলো লাপেন ইসি বাংকে কার বিতম গে থে মুকি পুলো অখমিয়া তুম বাংকে মুনি পুরি সিম পুল হে লাহা হে খেতি সে নিলি নার্সারি চকলাম বন বম হে থাং জুং জুং টা সে লাহায় নার্সারি চকলাম পুঠাক স্তামে মানে লংলে থে মুচত চত তুম পি নে কে লাহাই তুমকে রংসুরি সি রংসুরি হিনি রংসুরি ফল আসন সন সে ব্যাংকে নাকি হ্যাং মাতি না ডাকবেন সে সাপসু আবার সাইকে লং পন আসন সুচি থেক লং না
1: তাং তে নাং লি কারচে পনা থেং পিয়া ক্লেম মা তুমকে বতরা তেং বেন তং কারচে দুন মা মাতে কায়ে মাতা আরচে বে আর মে মা
0: বতরা তেং পেন সে আরচে পোলকে আকু মিসিন নং সে দুপ্লতে লা কি লাঙ্গা বা মিসিন দুপ্লতে ঝাঁকা ঠেং পি ব্যাংকে আপর পেতে এমে ঝাঁকা ঠেং পি ব্যাংকে আপর পে নেই আর থে লা থে মুকে পো ব্যাংকে জাং ফং আসন হে আচিলি বি নল তুম ব্যাংকে ক্রেং ডাং লো প্রতে এ নল তুমকে না মোলা আকি ক্রি আপর নিং ক্রিং হুরে লা কি ক্রি মার্চ এপ্রিল চিক্লো হুর আমু এনন সে হলা মুনি পুরি সিম ব্যাংকে লা পেন লা সিলিকা ব্যাংকে হাসুর ব্যাংসে আমু এজি আমু হেক সে লপেন সিলুকা বাংকে পুজুং জুংকে আমুরা পুমার ইলুৎকে লতুম বাংকে আর রং বাংবে

0: pustame chukar phan pustame inki inkat mo ge flap tang ta pinang ni pula so ja ra thing pilo la bang la se ador a claim stame trok ke pen ki kom ga vidal ha rong la ke ador
1: ki nep o
0: o rong ta pumat air ship lu bar nista pinang ne lu rong piang ne lu bajar la la
1: tan tinang li karchia thing pia klima aphan ki nang li nang li mi thang ta che bom la pen ge jor da jor bom pu lasi ke jor jor ge arong i rong rong ma ke jor ma ti ang bang ben ma ke jor
0: i rong rong ni ke nang nam bang we he na bang da son ke rong rong ni bang ke lage nam ne bang ke nam pulo te suri pho suri trok suri hini na son andang i the ke the tum se bang ar lang i the tu ma long le the mun chot tum la hai tum se la thing pi ke ke nam he lage then mesen pu the long lo prang prang is sigun pulomati non bang ke lage so thing pi bang ke mihiguni pu bang ke lage ki menai thing pi lo pojar lo hai se la so thing pi ke e lo prote he madung arai pustami lage ki hoda ka thing pi po hala le nim bosan hai kar wo cho nim thing pi san lo bang ke se la so thing pi bang phan ke ape na thing pi stami nang kek pi pe lage keng le po theda theda pi
1: nang li amo ki puason mahaguni atheng pi lapen ke thimu ke karche lam dana li nang than iklo tante non ke siluka alam le nang than ika siluka ge ku puason si karche nang po
0: silika karche nai ke la san lo mu pen ge than san he la tum ta ab betalong pen apuli pon pumati ni ahil lek tukdam po ke la pulithin ra dak dak po edam po phut sir kep an edam po mati ni la pen lang ke rong ding po la pen la so rong ding lo pulutang te la so a rong bang pathe po la so a the bang bang a the bang ke pon je tum do ro am bang ke la pen a so am bang ke dawai phan kapre kapre department tum ta pon la pen dawai company tum ta pon la son la se yong se nang li yong se hektor si ma chiri phor phok se un lo pulo tang te ili tum la so a siluka long mesta me or a pin clam clip pin pen se la si ning kan si pen war sai ke long i pon bang ke la dakta in long long le khali do pulo tu la so a dim men ta me la am hum chos ta me isi a war sai ke long i do lo hela ta pen ana tang ka do pulo bang ta la son se government tum thik lo la pen la so siluka banke ine ke pu thank you yong yong gali la banke dawai phanse bang en lo la am athi se la ke la son lo la pen uli tum me thang ta jung jung pusta me pine ke so pine pasta me la banke kar bi tum ta enda muni tum ta la siluka bang alam thik lan chalo
1: tante siluka claim kar che ke niko ana pc ke thepo
0: তুমি এ চক পেন কে নিকানের কেপ পেন আনতে টিক কেলে তুমি পং ফার ফে নিকানের কেপ পেন আনলো তেলে তুম বংকে কলা সিং পিগে পিনেমতি দি ফেক ওমতি আং পি বংকে নিকান সির কেপ আন পেনতে পং ফার পো পাথে পো কে ইসি কে ইংকি ইংকেট পেন পাজক নি বংকে আবার থাং আলামাবে হেলা বংকে থে নাং লিং সে হে মাদুং সে চি এ জি পি নি নে পুলো তো লাবং কে বিসি কই কে আকা প্রেক পেনা কিসুং গা ওয়ে লকে মুনিত পেন তা ওয়ে ইন কি পেন তা ওয়ে লা হান ওয়ে বেন বা বি তো মং মং কে লাগে লা সো আ সিলিকা রো মং গে লা সো আ থে ফান সে কে ক্লো প সে তন থে বি তিলো লা সে লা বি বেন গ পা জগ ই বং পুথা গান চলো লা তুম বং কে
1: সিলুকা কেন তে ল্যাং উন মা
0: ল্যাং উন লাংং নিংরং পেন ইংলংটা বা তুমকে লাসন আর এপ পিনে নে ইংলং বিনতে রংটাতে উপ চমটাতে উপল তুমি
1: সিলুকা কি একে কুপি পিয়ালে শিলং প
0: সিলুকা কি একে লালো আলে বংকে লালো ইসি বংকে দাবাইলো লাপেন ইসি বংকে ইতুম আলে দো বংকে লালো হে ইংসে সিলুকা চ ই উলো প্লোটাংতে আদাং ইংসে থি উলো প্লোতে বুস্তা বুস্তা পেন দোলো পুলো তাই বাং কোম্পানি তুম বাং পো কোম্পানি তুম পন পোলকে গেল স টাঙ্কাই তুম লং পোলকে আবার সাই ডাকলং পো মানি লাপেন লো আমু বাংটা আলো আলো আলো প্রেগ তুম আবেদ চুবনা

লপনাপর্ণ লিথুম সরত বেলা পেন ধনসিং তেরা না তুমেন কিলুন আর জুইক লং তানল আদুন্থু জরসিং বেপেন আর ভেক কিপ্লাঙ্গলুন আর জুইক সিনা।

0: Simpati si batang si serar pe nang manti si hemri pi abang pensamia hampang amaru ma ram arendi vai kang ti si nang rai kompang thir an nang man ser ar phek dei nang okundupi kun sang ti ti
1: নোরে দাঁড়ে তো জর্সিং বেপেন কিলুন আর জুই লং টাংলো কার বেলুন বারে মালুন কারত কে পর জোজা মেকেন ডেকলা পনসি কাংটো নিকলো লাকি আকাশবাণী দীপু
2: কোকা এই জুপা কি গস
3: ট্যাঞ্জারিন ইয়ার ফল বড় মিঠা মিসিং ই বিহা ফ্রি ফরেন ট্রিপ ক্লিক অন দা লিংক এটি আই করিম
2: কোকা রবা লিংকত ক্লিক নকৰিবা
3: কিয়
2: এইটো এসএমএস স্ক্যাম ক্লিক করিলে আপোনাৰ বেংক ডিটেইলস হ'ব চুৰি
3: থ্যাংকস গপু কসাই দিলি এইটো ল তোৰ চতুৰালিৰ ফল
4: আজি আই কয় স্মার্ট হৈ পৰ ফুল হৈ ৰ

0: so ka char wo bang dokok titi nili ke the gam long bang ke bang pen la hoi ka dokok ke lang atuma chinia teng bang ke la pen la bang song bong pen ili tum north east bang ke ili tum sita me phodun lok lo la so insurgency and militancy la hoi nang e klang ben ta la so ka char wo bang doko bisara lam non ili tum karbiang long long 2003 suri ni ra ke thomaning kan la pen suri ni ra pho ning kan la bang so ka char wo talabang so kachar vu sita kachar vu chingke khai kapre kapre kang bongali mati di
1: kala
0: isi sia group do hala so group atum la ari sim ke oda group atum si charbo sita phi ke hala khai pen ma si che pholok yo la son si mandet la li tum 2003 lo 2005 lo la son thek long lo la hui nang ek lang men ta do am pen ke la isi bang ke la puson lo socio economic impact pula so hampang hamchong la pen ke choklem chodam economic pula chokhi chokhan la so mo ta la so nang du ko ti dak konani konani ke la son alam nang do bisar lam ke boy ke boy ka tora pen alam pusita me ha komania khai dum bang ke aching thur mujot komania khai dum bang ke papi mujot la pen ke kechu ge jun choklem chodam mo sita abar site la so avere but la song bong si la hui a class bang ke ka pre ka pre ka ron pen ko bilma nang a chiklang klang lasi nili ke thek dam long ke la na lo si e son bang ke la pulo non ke hakku son nili tum ke si ko na ne nam pia jo nam dur jo atok anu do vet la bson gali de non mang ke chi yu sai lo kala ke pi khai so si tam son chi yu sai lo aso ka chi yu sai pen po si ko pe li tum mang bong ko man tu ne ke ka che ton te ka che ton i dam de da de mang ke la ma ki ta pre gyami ju tang ju bat ta pre gyam ji la pen ke ko pilo ma cho klem cho dam amo awar sai si tam ek prek jam ji laso ke prek pen si ladak abang ke kachar wo kaching chek laso na bang ke dup usi neli ke kachini kamatha
1: khe pen khe ang bang kachar wo sai kapa we de je phan nang li hin pen ko pye bdc pg sa la radio kar jo rat tu man
0: labang so kachar wo sai kapa we de je pu bang phan ke এলি তুম কাচেরি নাই এবংকে নিলি এলাম কে পলিটিক্যাল দা পলিটিক্যাল ফ্যাক্টর এলাম দাদু মানে সি আ গ্রুপ আতুম পিলা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ পুপুডো হালা তুম বাংলা হুই আলাম বেনসি পলিটিক্স বা তুই লা পছন্দ হালা হুজং সিলি তুম লাং পে মে মে পুল সুংচেন লা পেন লা দা কেনাং সট নাই এবংকে আহাম ফাং তিনে লং সিতামে আখাই তিনে লং সিতামে লা কামাথা কে চ কামাথা কে কেং পু লি তুম রাইট থিংকিং পারসন আবাং ফু তুম দোদো লা সি লা সন আতুম বাং সি কপিলমা nang bar nang kok po la si nang bar si la kheyang bong ko pipi ko nana si ga che tonte ma jo la so ka che tonte si ta me kapachi ton ye bang phan pu pu ta don ra ba teng ke do ke thak the gi bang phan abang alang li tum son si kra bisar lam non kar bi aham phang abang pen puta mane right thinking atum do ji ko mane ngo tum son a group do ji son se akapre ka khai tum si ta me la son do ji la si hala he tum long mang si ja se met ke ar pu ke do lo la pen alang li tum son mang si nang bar nang po la pen alang li tum yong si nang bar khe yang bong ko pi ko alam pen si ka che ton te ma ka char bu ge do hala hui lang si la so khe ke do anang bong si ta me ka pa chi ton je bang phan তো লাম কি কে প্রেক লে দো জুতাং জুবাট কে প্রেক লে দো সি তমে আলা হুই কা ডোগবে কে প্রেক আং বং পে না কাপ্রে কাপ্রে কা ফ্যাক্টর আ যাকে ইন্টারনাল ফ্যাক্টর দা দুজি এক্সটারনাল ফ্যাক্টর দা দুজি লাসে হাল হুই কা ডোকাবে লাং দাম পেন লাসো আলাম কা পাচে থাং ই পুপু আ খেয়া আ রাত আ তালসো আ নিং কপে থাপ জি বং পান কে হাল হুই রাইট থিংকিং পারসন আ তুমসি জংসি এনজিও গ্রুপ লে দো তমে আলাং লি তুমসন সি নাং বার সি ক্লেম নাই পুলো টাংতে ইলি তুমং বং লাসো কাচার বু আবং আবেদে জি আপনি কি চেংসি বাংকে জাসমেট কে কাচার বুই কে মোপে থাং তেল লংলি ফেলাং রাই সিল লংলি ফেলাং কে ননে কাচি থি আসন সি মান্ডেল
1: কালা
0: নন হে জং ইলি তুম গারজং লংপু মণিপুর লে হালা খেনিয়াং বং কাচার বু ই আরো নমাই কে দুই দা আলাম কে লংলি মেতে দি লংলি ফেলাং আলাম পেন লাসো লংলি ফেলাং কচেরাই কম ইয়ে বাং বাং ক্লেম থেক নাই নন বিচারলাম তো নন আদাং থি পি আলাম বাং গেলে নিং গে জে সিতাই লিতুম কার্বি আংলং কে কার্বি তুমেল সুনু সুক্লেং ল সুনু সুক্লেং ল বাং সো লং লে ফেলাং বাং এলিতুম ডিস্ট্রিক্ট বাং কচেরাই কম জি কোসন সি কচেরাই কম হালা বাং আবাং ফুটি না কার্বি তুম সিতা বাং এ মাথা থে পুটা লং লে দো লাং পট পেডো নাং হাপুটা লং লে দো লাং পট পেডো নাং ল সো বাং কে আবেদেট নাং পো পোলাম নিলি জাসমেট কে লানা লগে থান থেকে লাসো কাপা উই ডেজি পুলো তাংতে খে তিন লংতা আহাম ফাং হাম তিন লং সিতামে

0: deng je pari deng pulo tela ta dai te dung la
1: Mm.
0: se hala so jong se hala bang so hu tela son jong si claim po son te thang ka sik sak ave de ji ta non bang e sung krung lo bang phli kep ra throk si bag do bo na monin ar mu ne blo pini non puta jog je der la la se litum si ta me ning pen hala so hu bang la son an si ke pulo ili tum ke lo kachar li si ta me ka do veda ing tan si damnang ko mane no gau mane guwahati son si damnang ko la pen hadak damnang ko pulo te bang hem si donang ko ar nam chu pi po donang ko hala bang so la pan si ke claim lo la tum adon adon si kiri dam dak doma ve ma la pan la se hala tum si ta me right thinking person do hala tum da kamatha ke chok ke playing kamatha the ka tum do te hala tum ni ta la so me thang phan che a the ইলি তুমকে স্টেট ইসিভেট মনিট লংরি ইসিভেট মনিট আপেন পিনি পেন নাবলে কে দোরাব চম মনিট গালি হা কোমান তু ওয়ে পেন নেসি দোরাব চম ইলি তুম সিতা বাং সিতা লা সো লামা বাংকে লা ফুলক পেন তুমরূপ রূপ তুমরাই রাই জলা সো আবাং আনিং আং থি না বাং ইলি তুমা সব চে খাং চে লোতে মেসেন জি পুসি নেলি লা সো নিয়ং সি চে খাং লো পুলো তং তে লা পেন জেস মে কে আরো না তাং আরো না বাং ইলি তুম সে পারি ডেং দে দে নাই মেন মেন কে জং সি লাসন ক্লেম লো পুলোতে পুলিশ আর রিডিং পুলিশ আর দু নম কে আলং থে পুলিশ স্টেশন দো সে ফুলক নেপচেক পুইতামে হালা ডাকসি পেলে নাই মেথাং জং সি আরন চেপারি ডেং দেলো পুলোতে লাগে আদাই দো কলো কে ফোজি দা ফো দেট পো লাসি লাসন কাংথি লাংসো আসন আল্লামা বাংকে ননে ফ্রাং কে ফু ফেদের নাই বাং ফানসি নেলি মাথা লাপেন কে ইলি তুম কাদো বে তুম সি দামে হালা সো তেং সি বরি নাই
1: সোশ্যাল মিডিয়া ননা কায় কে চিঠাং পিকসা সিলা সোশ্যাল মিডিয়া জয়নে পেন তাইলে তুম খে পেন খেয়াং বং কচারবো লাপসন দুকক দিতে তেলা সি সোশ্যাল মিডিয়া পেন তালা খে পেন খেয়াং বং কচারবো পাবিদা জি ফান ইলে তুম খাং উন মাসা
0: খাং উন বল হলা সোশ্যাল মিডিয়া কে দামা তুম সোশ্যাল মিডিয়া কে অড তুম তা আ মোবাইল হ্যান্ডসেট বং অড থেকল সোশ্যাল ফেসবুক দাম থেক লাপেন কে গোপিল ইউটিউব অলং আপলোড ঠেক লাসো কে ঠেক চট বাঙালি দের নেই আহকল সোশ্যাল মিডিয়া বাংকে আলি দাদু জংসি অ ঠেক পে মেলো পুলোতে জংসি কপিনে সন বাক আল্লামা ফুঠাক জংসি লিতুম লামথে চেপা চয় নেই পুলোতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পি নেপেন কে জয় পিক প্রাপ পিক মাতে দি আমপেন হাদাকে লাপান টাঙ্কা দাম দে নন তা বাং ফারু থ্রক ফ বাংসুরি ইং কয় ঠংকে বা মনে জং সিলি তুম চে টং সি চিং বাই নাই পুলোতে ক আনা টাঙ্কা নেগে দামি হাদা সেটা নন সোশ্যাল মিডিয়া লং ইয়ং সিলি তুম পিলো পুলো তাং তে লাগে আর সুরি গালি আর লাক তা কমানে কমানে তুমকে লে রক জি আলা সত তেং পুলো তে লাসি কে নাং সত কে মেসে নালাম এলি তুম কাছে থানজি লাসন বিডি সরে সিতা মে কাছে পা চ জি এফান পুলো তে লা আকেরাপ থে দুং জং সি অ ঠেক ঠে পুলো তে লাকে সুং ইরাপ ক্রুং কামলো লাপেন কি সুং দা সুং বম ল নন এলি তুম লাস সোশ্যাল মিডিয়া কে অ কে ঠেক ঠে পুল কি পুনাং পো ঠেক স্যার আসন তে লাসন ক্লাংলে দে জি আছে আবাং ফুটিন সিতা মে নন বাং কে কেউ দু এলি তোমার সোশ্যাল মিডিয়া কে অত পুলো তে লোকে ঠেক তুমলো মাতি দি লু ঠেক ঠেপি না তুমি অত এল সিয়াল তুমি তা লাবাং মাথা নাম কপি আ কন্টেন্সি কপি আ সন আলাম আর জানসি লা সোশ্যাল মিডিয়া লং কিপি মেমা কিপি নো মা হালাবাং স বাং এলি তুম লা সোশ্যাল মিডিয়া কে অত তুম মাথা ঠেক নাং পো মাথা নাং পো লা সো কা মাথা তেংসি ক্লেম নাং পো লাসি লা স বাং ইলি তুম সিতা চেরে নেই লাপেনকে বাং আখাই কাপড়ে কাপড়ে কা তুম সিতা মে চেরে নেই সোশ্যাল মিডিয়া লাবং স ইম্পর্টেন্স বাংকে বিচারালাম নিউজ পেপার আলংকে বাং হাডা কন্টেন্ট লাঙ্গি পিমে মা পিনো মা লাসন দুই ইলেকট্রনিক মিডিয়া লং সিতা মে জং ইলি তুম লো লো পুলো তাং থে গোপিলো মা পিমে মা পিনো মা হালা তুম লাঙি সিতা ননকে ঠেক লং আসন বাংকে ফেসবুক তাং হ ইউটিউব পি নিয়ে লং বাংকে হালা তুমকে পেনাং নুং লাংলে লাসি নেলি গোপি মা গেলেও নাং লিগোপি মা গেলেও তা ক্লাং এরলো লাপেন হাদাক লো তাংলো পুলোতে লাগে পেঠে আর ডাঙমনি তুমসিকে লাংলো
1: খে সু আজু টাং জুবাত নিম রকম পিন্ডেং সম্পদ চারি চালম লাপেন কেদো আনা যা কম কোসো না বিদি পেনসি চেরাই কম থিবুঞ্জি সা
0: পিন্ডেং সম্পদ পুলোতে মেথা পিন্ডেং সম্পদ বাঙ্গে চিংহন নং পো লাপেন কে লা সব পিন্ডেং সম্পদ সিতালি তুম সনসে তা ঠেক নাই বিচারলাম নন এলি তোমার পেন্ডিং সময় পহু শিপং পি নি সিটামে গোপিলুমা হা হুজাই মানে সিগে থাক হা বাং তুম সিগে থাক এলিকে নাম দুন পয়সার বাক চলা সঙ্গলি লাদাখ সি লাদাখ বাংকে গোপিলুমা হালা ল লা চোখি চোখা লান্তা নাংলি রকল আমাং গেলি তুম আনাম গেলং এ বাং তুম জলাসন সিলা

0: So cerai kom nei pulute so no bangke kar bia tum bangke eli tume kai da ke der dun non sida ke der dun lo la so pattern lo ma geo tagging ko pini ne la hui bang claim nei claim lo pulote bang konut ka pre ke tum nang odun thek thela la si jutang jubat pulote kilun ke kandet kali ma ti di culture pulote asia khe ya tum kopi ma ke thek ha kuman tu we pen kopi sinange thek ma la so kachinima hala so kadu bi pangrum pet bang phansi pudam la si jutang jubat si tame lapen ke lun kan yong si la cherai thip nei puluti ma kar bi alam da che thek nei
1: kala
0: kar bi alam yong si che thek the te lun ta non ma ka prek ke ali tum thek the det po son se thek the det po boche thek the det po la si hakku tum ke bang el alam bang ke je thek pe me mari re tok kur le thek the ta lang tum কার বি আল্লা মা বাঙে থেক পে মে লাসি হলা লোকে ঠেক ঠেও বে তুম কা সন সে তে কাঙা লুন পি নে ইয়ং সি ননেলি তুম আর জুলো পুলোতে লা ননেলি তুম হির জির তাং হম আসন গা প্রে কা প্রে কা বচি গে হলা সং ডেং বাং নন তা লি দুন দে দে কে লি দুন ইয়ে দে দা থে বাং কে লা কে লি তুম লাই মে থাং আল্লা মা বাং নন চে তি নি বম লো লাসি লা জুতাং জুবাত ল কাডু গা বিলো লা সো ইয়ং সি চেরাই কম থে প্রে কে চেং সি গে লি তুম মঙ্গে লাই মে থাং আলাম বাং চে থেক পে মেনি লাসো চে থেক পে মেলো পুলো তাংতে চগি পুসি নেলি মাথা লান পার সি তামে দাগলি তুমগা চিরে নাই বাং কে নন কে ইংতা না কালচার সি জাসে মেট কে বাং হাই ডং কি মাতে দি লাসো কে হাই ডং আং বং সি তামে কপিল মা ইলি তুম লাই মে থাং জুতাং জুবাত আবাং আন সি তামে এই নাং পো চারি চালো মা মোম কে লাংদাম লো পুলো তে নন ইলি তুম মে থাং ফালে চে লাংদাম নাং ইন্ডিপেন্ডেন্স কে লং আর্নি বেন সি ইলি তুম ফান সি তামে আদং ইসি চারি চালমা মূল হলা পলিটিক্যাল ল হলা দাক বাং নাই কে ঠাই পি দো সিক্স শেডুল দো লাপেন হলা সিক্স শেডুল লং কো পি পি সি কে ডোমা কাবে মা লাগে লি তুম গাডো গবে তা কাচি নিয়া তুম সি নন বাং এ কে অং ল হলা স তেং পেন কে ক্লেম জে বাং হন সি লি তুম বরি নং কক পো লা সি লহুই কা ডো কাবে কে চে রাই কম জে বাং ফান কে লি তুম ফানে কাউন্সিল নং পি ল সি লা কাউন্সিল কা চারি এ তুম বাং সি লাহাই কাডু কাবে বাং কে লাম কি জুতাং জুবাত কাডু কাবে সে তা ডাক সি আলাং লিতুম সি কোসন সি কেচে রাই কম থেকে মা হাল হুই আরন তাং পিনচং সি লাবং এচে রাই নাং পো পুসি নেলি আং কে লা সো তেং ল বুলোতে লা আরন কা পিনচং উ না জাকং হেলো নন লম কে জাকং কে থে নাই কে ননে কাউন্সিল লং আমাং কে ঝাক দো হাদা কিসুং লর দো প্যারাগ্রাফ থ্রি দো প্যারাগ্রাফ থ্রি এ এডিশনাল লা সোনা পাওয়ার দো হালা স পাওয়ার টেং ইয়ং সি আরো না তাং পিনচং দুন পে মে থেকলো পুলো তে ইলি তুম এমে থাং আলামা কি আজুতাং জুবাত কাডু হাবিস্তা চেরাই কম উঞ্জি চেরাই কম থেকে বুঝে নেলি মাথা
1: নর্থ ইস্ট না কি দোয়ান কে পুডাম লো পোতে খে সো সাইডে দাসে স্যার খে সো কে দোয়ান সরকার পেন কুবি পিসি জাকং কে লং লা পেন কো আন সি ইলি তুম লা সো জাকং পেন চেরাই কম উঞ্জি সালে তুম লা খে সো আং বঙ্গান পেন
0: তো কনস্টিটিউশন জং সি লাংদাম লো পুলোতে তো ইলি তুম ভানসি তামে সিক্স শেডিউল নং পিল লসন্থত সি কপিলমা মিজু তুম কে তা ফ্রাঙ্গে সিক্স শেডিউল তা নন কে ফি স্টেট চলং ল তুম মঙ্কে লসন ধাক ধাক সি লাদাখ খাসি গারো লাপেন জয়ন্তিয়া তুম সি তামে আমে থাঙা কাউন্সিল দল হালা স লং পেন সি লস কচেরাই কম ইয়ে বাং ফানকে বরিন লান পার সি তামে নন নাগাল্যান্ড আমে থাঙা স্টেট পুইটা লসপেন আ কেলে কে 371 হালা স্পেশিয়াল প্রভিজন দলাং লসন সি স্পেশিয়াল প্রভিজন মিজু তুম ফান্ডাডো ত্রিপুরা তুম ফান্ডাডো লাসে ইলি তুম বাং ফাঙে স স্পেশিয়াল প্রভিজন ফুকাবি হে সিক্স শেডিউল লং সি কামে মে আন কে ডাক সি থাইল পেলা স তেং সি আফি ইলি তুম কাছে সং দল আফং আফং কাছে সং দল ও ওয়ে ওয়ে কাছে সং দল আলা স কাছে সং তেং সি এম ও ইউ পি নে চে টকল এম ও এস চে টকল আলা স তেং সি আকেলে সে সিক্স শেডিউল পেন আকেলে পুইটা নাং পিল লাসে হালা হাই আবাং সে ইলি তুম নন বাং কে আকাম পে বাং পে মে ঠেক নাং পো লালো পুলো তাংতে ইলি তুম ল পেন লাকে খাই সোমার আনসি তামে চেরাই কম থেক পো লান পার সি তামে ইলি তুম কে লাং নাই বাং কে আর্টিকুল লা ফান্ডামেন্টাল রাইটস লং পেন সি তামে হাডাক পেন সি তা লং পো লা সন্থক সে আর্টিকুল 29 লং মা সি তা ডাক মাতা কে টক দো জং সে আমে থাঙা লাম দো কক আমে থাঙা স্ক্রিপ্ট দো কক আমে থাঙা কালচার দো কক পুলো থাং তে হেলা কাছে রায় উনা যা কং দো লসন সে আর্টিকুল 357 347 কান মিয়ং তা হলা স আতেং সিতা মে নন ইলি তুম সিতা এমে থাঙা লাম সিতা মে সামাং বং তা পাপে হক উন স্টেট গভর্নমেন্ট তুম লাস আজা কং প্রেসিডেন্ট ফান কে পিডো লাসে লহুই কাডো কবে নয় লিতুম কেরি নাই কে।

0: constitution na provision ko pipi doma halawi lang na mumpay on puso on fundamental rights along jasamiat pet ka article 19 la lapen article 14 da wang joipo lapen article 29 da wang article 347 meong yang talawi da wang po la so teng lo pulote hala dak pensi li tumay jakong mangke chiri dunang po la so chiri dun lo pulote chok nangi po si nelike matha
1: khe pen khe ang bong yong si charpo lo pati ili tum munit tum ke apran ke dam bek po lake ko mane ko nani adim ke gidu o dim da pran dam da du lo la si sa non ke bang jia por mang ke ko son abidi pen sila ke charpo po hin mang ke ke pa vi det unji sar nang li ke jut si radio kar jura tam
0: pata la soy impact ke bang ke la ke impact ke the dung lo da ke khei ka pre ka pre kang bong yong si ke charpo du lo ke che chok du lo aron maya son anang ding nang lelo pulo tangte munit apran ke dam dopo akhia dat kana hok dopo lapen la song bong wen ta displacement dopo non elitum da ge hemeri thir klong puita me elitum sita me bang sita me la so adim chetrek nang ko kupo ka chetrek lo pulo te hadak ke do dam ji ka prega dim ma ko son panela chi ne la huya ki sung dolo lan par sita me suar lo tum lapen o sumar tum ke pho bang akeli hala so jong si khei kapre kapre gang bong acharwo dulo bulote arlo somar la penke o somar atum ke pho bang litcha la si la song bong mo pen pulo pran mui ta dampo pran mui ke dampo na po 2005 an inkanta ili tum ta charchi malong ke bang flikkep so se ne pi ne dam jilo ma ti di lan par sita me arlo somar atum la son ke pho do la si kapave pin nei pulo tang te la dak ke kelang nang ia bang ke sarkar atum sita me jase me la so economic condition bang choklem chodama mo kang thur thegi bang phanjong si abang putin sita me ahem cholong rep dolong rep pulotang te la so kachar wo ji bang ke la pa nang klang le de ji pu matha jong si ke chulong le du pulo thela ke chulong atum manga chupi tin dun la sando bon ni tum phan deprivation ni tum phan ne kelang rem ni tum phan ne ki pi pon pe yola huya lam nang dokok po তাছে লাসো কাপা চিংরি থেকে পা গভর্নমেন্ট আতুম ক্লেম তে মেসেন লান পার সিতামে গোপিল মহলা আস হাম ফাং তিন লং সিতামে আখাই তিন লং সিতামে লা রাইট থিংকিং পারসন আতুম কামাথা কে চক লাপেন কামাথা কে কেং জো লাসো আবাং ফু আতুম বাং লাহুই কাডোয়ে কাইটা চেরক দুন টক পেন লাং দুনরা আমে থাং মে থাং হাম ফাং মে কার আতুম ভান চে থান লো পুলোতে মেন মেন লে উন এটা পিজু কে লবাং সো কাচার বো বাং আবেদে জি পুসি নেলি মাথা
1: prevention of communal incidents aso puthak ritum chethan ponlo chingki ponlo lapen radio kar jora tum tame pinan ke nang chini dun po pusining thelo lo sar ili tum la solam chethan nam bolo te tong tong ke jut je se tame isia poralam do kok pot pini bangala pan chethan pen ritum inton poni kolo na
0: jok lo kardom
1: kardom
2: lo bona porno litum khorsing teron lapen harmony be atum bang chiu chi put arjuk long tang লাকি আকাশবাণী দীপু আদুন্থু হিন্দী দেট লৌরি চিহনালুন আর জুয়েক সিনাং কেচেংসি মোহাম্মদ রফি পেনকিলুন আর জুয়েক সিনাং আলুন হালাম থেকে সরফরোজ কি তমন্না

লাকে আকাশবাণী টিপু আদন্থু কার্বি দেডলৌরি চিংহনালুণ আর জুয়েকছেন বংশামি গাংডেং লংপেন আপ্রাংসি জয়রাম ফাংচু লাপেন আলাংলি রিসাং হোটোমেন কিলুণ আর জুয়েকছেন আলুন আলাম থেলকে বলন ডোবিনং

আদন্থু বারুদ আলামার জান পেন লেথরলে মহামল মহালক্ষ্মী আয়ার পেন কিলুন আর জুয়েক সিনাম আলুন আলাম থেলকে হেপা হেরে লবাং সলুন কাবন্ডা বাং জুবিন গার্ড।

নরে নালে তুম বারো রামর জানালো পেন মহালক্ষ্মী আয়ার লাপেন জুবিন কারা তো পেন কিলুন আর জুই লংটানল আদন্থু রজনীগন্ধা লামর জানালো পেন দুই পেন বড়ুয়া মিতালি চৌধুরী লাপেন আলাংলি রিসাং হতো পেন কিলুন আর জুয়েক সিনাং আলোনালাম ফেলাকে রং রং ভরা

নলহেনলে তুম দুই পেন বড়া মিতালী চৌধুরী লাফেন আলংলি রিসাহু টুপেন খিলুন আর জুই লংটান লাকি আকাশবাণী ডিপু আদন্থু অক প্রাণা জামে গাংডেঙে লংপেন ওরেল হেল আগে সৌপুথাক ডক্টর মিরমিলি তেরনপি লাফেন হুদবাং।

0: bi sengkan kimi inti pia tumang bong chiu chiput ar chuk sina
1: bini oral health apothak chiu chiput ponja phanpura nilitum doctor kacho phapondo alang lisitame nilitum kacho phapona tengpen non studio along nangli gerlo alang like dentist doctor mirmiliteron pi lasi alang li phanstame nilitum akashwani hinpen kurwang thulapen kardom pajeriglo
2: kardom
1: tangti keching si nangli phanangar jui lake oral health bukupia phansi ki pudamiklo nangli thanik chima
2: oral health ki kupilo pulotangte over all health matela ilitum ingho eso gums mate esoni edela pen surrounding tissues lapen ke oral health ki okola eso ke lock cling ke dover nangjia phan kali mate ingho arlo oral disease pensita me ke jogwan lapen kangthir jir ke dojia phansi ki pudam ingho ingthir jir lo pulutangte ilitum kaching ki kachithan pen danglok কিচু কিজুন পুসিতা মে থাং কাতোরা আবেলো
1: চুরুল পাচিনি পনপ তাংতি নাংলি কাচিনি কেলাং রামাতেং পেন ইংহু আর লো কেসো কপি সি কে অং নাই লাপেন কপিয়া থেসি লপুসন কেসো কে দল নাংলি পাচিনি জিমা
2: কলং লাবাং কে ডেন্টাল কেরিস মতে এসো ইং কি কেচো লাপেন কে গাম ডিজিজ মাতে লা জিঞ্জাভাইটিস অর পেরিডোনটাইটিস পুহাইডি লাহাই বাংকে কমন পিকল লা নিলিটুমকে পেনাং লাহাইয়া কেসু সেকে থেকল লাপানকে লাহাইকে কুপিয়া পৎসি কেসু মা পুলোটাংটে ইংহো পাংথির জট পেন কাছি বি বিয়া জয়নি মাতে লা ডুমাকে চো ডুমাকে মং লাপেনকে ডুমাকে পাং ক্যাপ লাহাইয়া পেশেন্ট তুম লাপেনকে ইংহো আরলো এমে থাংকে ইলি কুপিয়া কেসু সিকে দোমাকে ইলি জিচিনি নে লাসি ইলি ডক্টর আলং পাতে বকদাম দে দেট লোপুলোতে কেসো বাংকে ইংদাং বমসি কে দোপো লাপেন কে আকিঠু কে ডক কে চো পেন ইং হো চপাং থে রুন ফেট ফে পুলোটাং তে লাকে চো ট্যাং আপ এসো আং ক্যাপ আলং কাচিং থাং আসন ডোকক টিটি লাহাই পেন আর লো জাং বোম পো ইংকে ইং হো আং নিম আং হং নাং টেটু পো ইংকে এসো আং কি কে চো পোসিটামি ডোকক টিটিলো
1: তাংতি ইলিতুম কুসনসি কচিলানা মাতি কচিলাং পামিপো নাংলি থানপঞ্চমি পঞ্জিমা
2: ইলিতুম ইংহো কাইকেতা জেপাং থির জিরবেন কে দুজিয়া ফানকে থাঙা কিসুং আবি ইলিতুম জংসি ব্রাশ পুসিতামে কাইকেতা ইসো চিংথি সেলেটলি পুলোতে ইসো কে চিংথি বাং বাতাহিনী আদাব এফং লাপেনকে আজো মেঘজাং জিয়াংকো এফং বাংকে করিবেগ নাংজি মানে আর্নিসি লং পাতাহিনি করিবেগ নাং প ইউজিং ফ্লোরাইড টুথপেস্ট হেডি লাপেনকে এসো আং ক্যাপ আলং কাইকেটা কেচো কেজাং হরমু মাতে ফুড পার্টিকলস লা টুথপিক লাপেনকে ঠেং আচেট লা সেফটি পিন লাহাই ইউজ করি রেরা লা ডেন্টাল ফ্লস কালিতে ইন্টার ডেন্টাল ব্রাশ পুডো হেডি লাহাই সে ইউজ ফেয়ার নাংজি লাহাই পুলোতে গামস ফান্তামে থাং আকান হক আবেলো গামস পুলোতে লা এসোনি লাপেন এসোনি কে মেন হাইটা ডোকক টিটি লাসি লাহাই বাংকে ইউজ দু দেট নাংজি ইন্টার ডেন্টাল ব্রাশ কালিতে লা ডেন্টাল ফ্লস লাপেন কে ইংহো কে চাহারুক অবাং কাইকেটা টেনে নি দেট নাংজি লাপেন কে কিঠু কে ডক কে চো লাপেন কে স্টিকি ফুডস লাহাই কে চো কে পাকম দুন থেক আসন তে হেডি মেসেনজি লাপেন কে লাং আবাং জুন পিক নাংজি ইতুম কে চো টাং লোপুটে লাং বাং কে পেনাং জুন দু নাংজি লাপেন কে ডেন্টিস্ট আলং রেগুলার চেক আপ আ ফান দাম বেয়ার নাংজি লালো পুলো টাং তে পেনাং আ কে সো পেন জকপন পইলি তুম
1: চুরুল পাচিনি পনপন তাংতে ইলি তুম চিকলোয় জনাং বং পুসিতামি ফংক আনসি ডেন্টিস্ট আলং দাম নিক নাংজি
2: কালাং ল লা ডেন্টিস্ট আলং কে চিকলোয় জন আং বং পেন কান মা পালে অং মে অং ল হে ইলি কে সো ইং হোয়ার লো কে ইলি চিচিনি নি দাদা পড় লাসি ডক্টর আলং পাতে বক অং মে অং ল লাসি লিটুম কপিয়া কে সো সি ওরাল ডিজিজ কে দোমা ইলি কে চেং পেন চিচিনি প বন সিটামে এভরি সিক্স মান্থ মতে চিকলো জন ট্রক পেন এফং কে রুটিন ডেন্টাল চেক আপ কে দাম বেগ নাংজি কাদো কবে সিতামে হেডি বন সিতামে লা এসো কে সো এসো কাসে রেম এসো নি পেন আ ভিকে জাং কে ক্যাং লাহাই দোকক পুলোতে পাদের ডি পিন পেন সি ডক্টর আলং পাতে বক দাম নাং পো কে চেং পেন ছে লাং ডুন লোতে টাঙ্কা সিতামে লা আন দাম দে পো কম চাত পো
1: তাংতে ইলি তুম কমেন টু সি ডেন্টিস্ট আলং কে পালি দাম ইক নাংজি নাংলি থানিক জিমা আং থেক বা
2: কালং এলি তুম দোজি পেনাং তুমি মোস্ট কমন ল

0: labangke black spot sonji akik chora son se in huar lu matela is so long hedi ka che thek long cheng ji la so hood pensi ke bang bang ke pang cheng nang po pipot ma la in ho is so long jong si black spot mate ik chora son thek long lo polote first assign mate warning nang ki pilo chi chi nang po is so in ki ke cholo pula so hood bang ke so se de ji la black spot hood bang ke is so bang thanga problem pipe de ji si tami arlo bang ke nang thu bom si do po inke mo pulp la is so ta hedi nerve do ko ga pot nerve long an ke li lo pulo te ki so bang ke do un e long ke la an pen lo pulo te a treatment bang ke asap o ding chat po black spot hood si vang jui pulo te just la black spot bang ke remove si aso ke bang mate restoration feeling si kuri un chot po la sila bang ke prab jin pen ta tang det po la si la hai bang ke la yang thek le che thek long lo pulote patte box si ke nang ji doctor along
1: churo lo pachini pon apo tang te ili tum eso long ing ki ke cho pu la bang ko pia poding ni nang li thanik ji ma
0: eso ing ki ke cho mate dental cavity ইংকি কে চো কে হে দিলা ইংহর লোয়া ব্যাকটেরিয়া ইলিটুম আকি ঠু কে ডক হরমু চলতে লা ব্যাকটেরিয়া আবাং এসিড কনভার্টেড পো ইংহর লো ইংকে লাসো এসিড আবাং পেজো পেজো পেনলা এসো আউটার লেয়ার ডোমাটে ইনামেল পুসি পুপু লাফান পাহিনো পাং চেং পো উইচ লিডস টু ডেন্টাল ক্যাভিটি লা আউটার লেয়ার ফান লাটুম এসিড পেন অ্যাট্যাক ডেট পো পাহিং নো ডেট পো পাং আর ডেট পো ইংকে ডাক পেনসি কি ঠু পাং চেং পোংকে la pen gila si poor brushing habits pen la kichu ki jun bang hedi asa chelang dun chat nang po chotang elo po de ka kita ka chaharuk bang ke cheting ni ne de nang po mouthwash lai and dun nang po hedi
1: churo lo pachini pan po tang ti li tum penangan theklong lo la bang so aso in ki kichu pu ki osumara long si li tum thek dam long ji tang ti la bang so sumar tum long in ki ke pa chu che de je phan ku pi si li tum ki claim nang po
0: osumara phan ke pacheri nang ji bang ke ব্রাশ কে পামারি আফান কাইকেটা থান বেড়ান যে মানে আন্ডার সুপারভিজন হেডে কাইকেটা ইলি তুম আপায় আপো আকলেন তুমি কাইকেটা আঠেও সমার তুমি চেহারুক পুস্তা মেলা আন ঠেক ঠে কে চৌকি যুন ফুড পার্টিকলস তা আংহর লোসি লা তুমি দুইলাং লাপুসি জুই ইরা বম্প লাসে কাইকেটা আপো পাই লাপেন কে হেম আর লেঙ্গে ঠে তুমি কাইকেটা যা পো নাইং জি আড্ডা পোজিটা মে ব্রাশ কে মারি আলং তুমি মারি লগত সে আলং তুম ভান্তা পামারি পো নাইং জি আজো মেঘ জাং জি আং কোটা হেডি লা বাংকে ক্লেম নাইং জি লাপেন কে কি ঠু কে ডক কে পাচো বাংকে পাকম ঠেক লোতে মেসেন পো লাপেন কে অসমারা ফান কাইকেটা মিল্ক বটল মাতে চুলাং আবং হেডি অসমার তুম ফান পিপি মাতে লা চুলাং আবং বাং আজো পেন আনার লো সেটা মে মেক পাজাং ইলট আবাংকে ক্লেম ইকনাং নে লাপেন লোটে ডেন্টাল ক্যাভিটি মাতে ইংকি কে চোবাংকে আবিসি দেট পো লাপেন কে ফ্লুরাইড টুথপেস্ট সিপা ইউজ ভের নাং জি লাসন ফ্লুরাইড টুথপেস্ট কে কপিলো পুলোতে নাং লিটুম ডেন্টিস্ট মাতে ডক্টর লং পাতে বগলো পুলোতে লাটুম নাং থান ধুন পো কপিয়া টুথপেস্ট অসমার ফানকে কি মেমা নজন লাপু হিঠি লং নাম দামারে লাসন আবাংকে চক চে দেট জি আঠে ফ্লোরাইড লেভেল তা ডিপেন ও সমার তুমফানটা লাসে ডক্টর পেন এন পন ডেট সি পায়ুস নাইং জি ও সমার তুমফান লাপেনকে ডেন্টিস্ট লং মাতে ডক্টর লং তামে কাইকেটা পাতে বক পন ভের নাইং জি রুটিন ডেন্টাল চেক আপ ফান কালি পোলোতে অসমার তুমি বিহেক পেন সি ইংকি কে চো বাংকে দো ভের টিটি লাসে পাতে বক দুন লো পোলোতে কে চিং পেন ট্রিটমেন্ট লং পন পো লাপেন কে ট্রিটমেন্ট দু ও সমার তুমফান লাইক ফ্লোরাইড এপ্লিকেশন পেন সিলেন লাহাই পেন লাহাই ট্রিটমেন্ট এন পনলো পোলোতে ও সমার তুম ইংকি কে চো বাংকে আবে দেট পো বিহেক পেন সি
1: চুরো লো বাচিনি পন পন তাংতে ইলি তুম এসো পেন আবি কে জাং মতে এসো নি আবি কে জাং লা পুসন দু তাংতে লাবাং সো পট কুপিয়া পট সি কে চে মানিক লো নাং দি থানিক চিমা
0: কালাং লা এসো নি পেন আবি কে জাং মতে গাম ব্লিডিং লাবাং হেডি ইলি কে আর নিবাং সে মুনিত কে কেচো কি জুন পিনা কাপত লাসে কেচো কি জুন লা জুন টু ফুড ডিপোজিটস লাহাই বাং কে প্লাক মাতে লাসন আসো আলং নাং কাছে বন দুন দো কক চিটি স্টেনস ক্যালকুলাস লাহাই বাং কে আসো লং চিং থাং ও পো লাহাই নিতুম চার টক দুন দে মাতে কাছার টক তানি লিমো পেন থান ল দেট কাছার টক বাঙ্গে লাসন ঠেং আ বেট মাতে সেফটি পিন লাই বাংকে ইউজ নাং নে লাই ডেন্টাল ফ্লস লাই পেন সে চার টক পো নাং জি লাপেন কে লাই আবাং কে হে লা পুয়ার ব্রাশিং টেকনিক মাতে প্রপার নিলি তুম ব্রাশ কে মারি আনিয়ম কাছিনি নে আঝাক তুমকে এসো

0: এসিড কনভার্ট লং লাসিলা 30 মিনিটস বাং কে আপর পিনাংজি লাসিলা আন 30 মিনিটস ইং হং ডেট সি আজু ব্রাশ মারি নাংজি আনচুটাং এট পেন কে লা পেন কে কাই কেটা মেসেন মাউথ ওয়াশ বাং কে এনভেক নাংজি মাউথ ওয়াশ তা কই পছি মেসেন কে এনাংজি মা পুলোটাং তে হিটি কুলাত লং কে জ্বর কে ডক্টর সুপারভিশন পেনলে কুলাত তুম কে জ্বর কালিদা টিটি লাসি ডক্টর আলং পেন এডভাইস এন পন এডলে এনন কপি পদ মাসি নিতুম চিনি নেপিন পেন এংহু কাছারুক আলং নাম দাম লগ লো পুলোটাং তে আঝাক এংহু কাছারুক আলং কে এসো নাং পা এডদা টিটি আসো বাংকে ইয়েলোবিশ চেপলাং দেট বো লাপেন কে এসো কাসেরেম হাই সামি দোকক টিটি লাসি কপি সিলা কে এপ্রুভ টাং মা হেডি লাসি মাউথ ওয়াশ ইটা মি এন্ডুন বেড়নাং জি লাসি লিটুম এসো কাচিং থি বাটা হিনি লাপেন কে লা ইংহো কাচাহারুক আলাং লা মেসেন বাং এন্ডুন লো পুলো টাং তে লা প্লাগ পেন ক্যালকুলাস বাং কে নিলিতুম জকপন পোলা সো কে সো লাপেন কে লা ইলা তুম বো মেডিকেল টার্ম পেন কে আল্ট্রাসোনিক স্কেলিং সি পুপু হে লা এসো কাছে সাফা ফান কে লা প্লাগ পেন ক্যালকুলাস বাং কে আর লং মতে আসু হাই আফি কে রোতাং চে ঠেক লং ও পুসিতা মে এসো চিং ছিল তে কাক পুপু মাথা নাংনি নাংলি জং হেলে এসো চিং থিস তামে লাসো হরমু বাং কে কাক কে নাংলি তুম ডক্টর আলং দামসি স্কেলিং বাং কে চিকুরি নাংজি লাসো ট্রিটমেন্ট বাং কে লা পেন কে লা স্কেলিং বাং কে 6 মান্থস পেন এফং কে কাইকে তা ক্লেম বেগ নাংজি আচিক্লোজন বাং তা ক্লেম নাং নে চিক্লোজন ট্রক পেন এফং বাংকে কাইকে তা ক্লেম দুন বের নাংজি লাসো ট্রিটমেন্ট বাংকে স্কেলিং বাংকে লাসে লাহাই স্কেলিং লাপেনকে ইংহু কাছারুক আলং লাপেনকে এসু কাছিং থি বাং লাহাই আর রুলস ফলো দুন বের লোপলোতে ইলিতুম ওরাল ডিজিজ পেন পেন নাং কে সো কে জক বাংকে ইলিতুম জক পনপো
1: চুরোল থান পাচির মি পন পন তংতে কি জুৎসি নংলি হিন পেন রাধা ফান কুপিনি কাপি কং তুং মাতিকে থান কং তুং আসন দইকমা
0: দালাং ল নীলি কি পুঁজি বাংকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর লাসি ইংহু আবাং ছিলানা নন কাইকেতা কিপাং থির জির পেন কি দুজিয়া ফান এসো কাচিং থি নংজি লাপেনকে মাউথ ওয়াশ মাতে ইংহু কাছারুক আদোয়াই লাবাং কাকেটা এন্ডু নাংজি লাপেন কে কে চো কে জুন হরমু মেসেন পেন চো নাংজি লাপেন কেলা হার্মফুল হ্যাবিটস হেডি মাতে টোবাকো তোমাকে মং তোমাকে পাংকে ব্লাহাই বাংকে পাকম দু নাংজি ঠেক তে এন এডেট সিকিমে লাপেন কেসো বাং এলা এসো কেসো লাহাই আফান বাং ইংহং হেডেট সিকিমে লাসে কাকেটা রুটিন ডেন্টাল চেক আপ বাংকে চিক্লোজন ট্রক পেন এফং বাংকে পালে বেগ নাংজি ডক্টর লং পাতে বক বেগ নাংজি লাইলো
1: চরো লো ডক্টর নংলি লপানকে থান থেক পন ইলি তুম চিংকি চে থান জিয়া সন কি দুপিক লং বনসতামি আপর লামতা দুই ককপত ইলি তুম চিংকি চে থানা বাং লপান লে ইংটন ইকলোনা লাসি চরো লো নংলি ফানসতামি লানা সাইকিয়ং বং পেন আপর নং চি পিদন থেক পন নংলি কি ক্লেম আসাই লং আর নামলা হিরজুমি পপিপন ইকথুনা লপেন সি পিনি ওরাল হেলথ অবথাক ছিও চি পুরা জামে কাং টনিক লো কার্ডম
0: চরো লো কার্ডম
2: লপনপর নংলিতুম অক প্রাণা জামে গ্যাং টেঙ্গলং ওরেল হেলথ আপুথাক ডক্টর মিরমিলি তেরন পি লাপেন সেঙ্কান কিমিং কিপিয়া তুমাং বং চিউ চিপুট আর জুইকলং তাংলো আদুন্থু মালেরিয়া কে সো পুথাক মাতে মালেরিয়া কে সো পেন কচিং রয়নাং জে পুথাক থ্রেসি রং পিপি পেন কে থান পন লামচের আর জুইক সেনা
3: অপ্রাং সি অক প্রাণা জাই মে কার্জু আতুম ফান আন সেতামি কার্ডম পাজেরিকল পিনি নেলি নাংলি তুমপেন মেলেরিয়া আপু থাকসি লামজের চেথান পনিকজি কোসন পেন সি মেলেরিয়া কেলংমা লাপেন কুপি পিয়া জাত দমা লাপেন কোসন পেন সি গাছে পাংথির নাংজিমা লাসপু থাক আসাবসো লামজের চেথান পনিকজি লাসি মেলেরিয়া লাগে ইসি ফেরে মেমে আকিসোল চেলাংদুন পা মেমে পুলোতে রেঙুন এডাতা থেক লাগে কোসন পেন সি কেলং লমা পুলোতে লাকি চিটিম নাংকি কর পেন্সি ইলিতুম কেলং এনোফেলিস মুসকিটো পোয়া চিটিমা ব্যাং কেসো গেলং ট্যাং আচিটিম মাতে ইনফেক্টেড মুসকিটো আতুমালং প্লাসমোডিয়াম প্যারাসাইট দো লাসি লাসো চিটিম জংসি নাংলিতুম আব্যাং আলং নাং চেকলো বা নাং কর লংলো পুলোতে হালা প্যারাসাইট কেসো আপিয়ে ব্যাং নাংলিতুম আবিয়েলং লেডাম রকপো লাপেন মেলেরিয়া সন কো আন্দমা পুলোতে মেলেরিয়া সন প্লিয়া জাত দো মেলেরিয়া প্যারাসাইট ইলি মুনিটা তুম কেলং লং লাসি সিয়া বাংকে

0: ইংলিশ সালন কে রোডকে পর্যায় জামে গাং নেকেল পাঁচি কাংটন দিল লাকে আকাশবাণী দীপু আদন্থু কেপাথু জামে গাং ডেং লংপেন ক্রিকেট কেপাথু অপুথাক মেরলংকি রং ফারলাপেন হুদ বাংফি ট্রেসি রং পি এটমাং বং চিউ চিপুত আর জুক সেনা
1: রেডিও কার জুয়ারা তুমফান আনসে তামি কারডম বাজি রেখল পিনি নিলি তুম চিহু চিপুরা যাই মেঘালং ইনুত ক্রিকেট

0: kapathu aning ke hangnai lapen kapre kapre ka size tami alang liki ki klempen anong ka che thang klong abang phu phansi chopha pon iklo alang li koma ikma plotang te alang li men laki mirlong ki rong phar alang li rong laki rong cheto difu ward number 14 alang li sai ke klembom laki karbi nokbe cricket club founder along president ar pusi klem ikbom lapen chot kalisi alang liki inut kapathu aning ke hangnai abang phulo tangte alang li non nili tuma microphone athing no nai ni etlo lasi aprang si alang li phan nili tum akashwani difua hin pen suri suriya kardom pajir iklo
1: kardom
0: pini nili tum kachethan pon jia bangke cricket kapathu aputhak si chingki chethan pon iko lasi aprang si nangli phan arju poning tum nangli men tu pen si cricket kapathu kapang cheng iklo
1: nili ajasamet ke la lo cricket pathu non anda pathu ik bomlang stame nili ki cheng ke la school le so nili arta ke ningkan cap solom pen hede ningkan cap ningkan race la solom se pathu cheng nili school dun bomla class 4 class 5 la solom se pathu bang cheng
0: nangli cricket kapathu kona si ka charlie dun lo
1: nili ajasamet ke cheng malom gila pu hem thiku blong me se pathu bang cheng da nipunu do pende nili jur po do la tum me se pathu thu amara phi bang e pathu ning hang pika jok professional si charlie ji bulo amat si dak difu matipung long matipung bupelo la rongmir dance di la chandra singh school of phil along ke pathu thu hala dak coach do premson leben gulson sar alang tum si nili pan cricket nang than masini li tum tamu charlie dun bom nili tame la pulo yo
0: leben penang ana munira tum ke aning ke dok amunye do do je football player punon ronaldo phan si aning ke dok la son do do ma didi la sinang li sitami cricket tarang bom ben koma phan si nang li ning ke dok nai la
1: alo jasemer ke nili ke inut bhaini la pun do he penang ando non sona cricket da format do dumati di non son t20 doji odi doji la pen test match doji po first time ni cricket pa two inning hang ke thek long player la bangeng gotam gambhir bo alang ni not opener batsman
0: cricket ka pathuang bom pen kolosu ka pathu bang sinang li ning ke hang nai la ba bowling ba batting punon fielding punon kolo bang sinang li ning ke hang nai la
1: actually nili ning hang nai bang ke batting na pula hai tame nili kepang cheng dun ke la professional ke la nili tumla under 15 16 mate la pen so phi tamila kar benglong district phan ke pathu bon nili bang ke aso bowler si pathu bon medium fast bowler
0: tangte inut cricketer chapamanji pulo tangte kupi pia pun lo ke nang ji
1: la lo main ke fitness lo fitness pen dedication mang ke nang sot lo ke cheng si ke le tumla kichu lai pen dami matter lo health kon ma healthy lan si fitness bang dupu mati di লালাসিয়া কেনাং সট লাই বাং পেনাঙান মানে নাং ইসলামিক ইনুট ক্রিকেটার চিপামান বেগ জি বা লানু সে আকাং তুই আং রেং চিপালি দুঞ্জি বলে দে নাংলি ফিটনেস বাং চি মেনটেনিং বেগ নাং পো
0: তাংতে নন নাং লিপুলো ফিটনেস বাং ই ওকে প্রাণ বাং মেসেন নাং জি লাসিলা ই ওকে প্রাণ মেসেন জি ফান কে কুপি পিএসন সি কে চোনাং পো
1: কি চোনাং পো কে অ্যাকচুয়ালি কে নন কে আপনাং সঙ্গে লি দেলো অর্গানিক বর্মু বাং কে লং সঙ্গে গলো নন মাঙ্গে পেনাং কে লি তুমলা মার্কেট লং সি কে লং লহায় হান জুনতু এভেলেবল লাসি চুরি চটলো মাটি দি আমার সি পেনাঙ্গান কে লি তুমলা কিছু বেক নেই হরমু বাঙ্কে সেমেন্টেন কেনাং সরলো গ্রিন ভেজিটেবলস লাই না ছোনাং পো লাপেন্ডে ভিটামিন পি মে মাকে দো হেসেরেস তামি ছোনাং পো
0: তাংতে নাংলি মিথাং আ হেলথ ফান মতে নাংলি অরান ফান নাংলি কো সোম লো সেমেন্টেন
1: লাপুলো মেন কে লি তুম আর্লি মর্নিং শোস দা ডে পুমা দে ইংলি সিংলি সালামেন পুদাম লাসি নাংলি কো আন মাকে থোড়া লাপান সে লাইফ লং মানে সি নাংলি আপোর্চ লং কো নন সন লাপান থোড়া প্রাং পুলো দে লি তুম মানে টাইম নি সি রুটিন দা মেচ ফলো লং পো জেনে বানাংলি 5 এক্সাম্পল 5 ও'ক্লক মেন থোর পো 6 আনাংলি নানে ওয়াক ডাম পো ও ফিস তা মিরাকো লা সোফি নাংলি আকো ইসন সনি হেমা সাই তা মিচরা বলং পো লাপেন তা নানে কে ডাম জি দোস্ত আমি পেনাঙ্গানা পড়ছে লং লাসি মেন গে ইলি তুম ব্যাং উন আন গে থোড়া প্রাং নো বটে পেনাঙ্গানা আসাই তা মি চুনিক পো সো পথাক সে ইলি তুমি ফিটনেস পেন ডাক মেসে চি মেইনটেইন ই লং পো
0: তাংতে লা কারবি নকবি ক্রিকেট ক্লাব আবাং গে কমেন্ট টু আন ইনকান বেন সিনাং লি তুম আমে হ্যাং গাবা থেক লো লাপেন কুপি কপুসন বেন সি আমে হ্যাং গাবা থেক লো
1: লালো নিলি তুম এনে গে জিরপো চেলাং সই সই সি গে সালাম লাপুল হে নিলি গে প্রাং ক্রিকেট পাথু পিক স্কুল ডে সুট পেন চেং লক সো ফি বাং নিলি আকাপ্রাক প্রফেশনস তুমি লুরিক চকলো মিউজিক না দু চকলো লা সফি বাং গে নিলি তুমি ক্রিকেট বাং রপন আপর চলং গে দেলম তুমি আমাসি লা সফি বাং নিলি লা পুয়া পর চলং হন সন না ক্রিকেট না থুয়া কোচে পাথু পাং চেং লো কে চেং সি কে লা নিলি তুম ফিল্ম আর্টিস্ট আর বি ফিল্ম আর্টিস্ট তুমি পাথু লো লা সত পেন পেনা নিলি তুমি ফিটনেস তুমি মেক বম লা হে আং বংলাম নিলি তুমি ফিটনেস লপন মে ওয়ে আমাসি ফিটনেস মেক বম লো পাথু বম পাথু বম পাথু মে বম লো ফিল্ম আর্টিস্ট পেন চেং লো লা সফি ইউটিউবার্স তুমি লং পাথু দুন লো পেনান কে হাই দা দলো আমাসি লা পু জিরপো জিরপো পেনান আব্বা না জিরপো তুমি চলং লো হে বিহে নি তুমি পাথু রা পেনা জিরপো তুমি মেন চলং লো আমাসি ক্রিকেট ফর্মিক দে না ফুসিনি তুম মাথা লহে সল গ নি তুম লা কিচিং সি কে ওয়াই সং রং পি বুদো জের সং বুতা পু লা দা দল লা সফি বিবেক সাম লং লাই তুমেন পু চে লং আমাসি নি তুম মাং ইসি এ ফর্মিক দে লো আমাসি কার্বি নক বি পু কি ইয়ার টানি লিম থাং মাসি কি ইয়ার হে বড় ইদু লং লং লা লা লে জা চুনিং সি কে ফর্মিক লা
0: থ্যাংক ইউ লা নাং

0: কি নিতুমটা প্লেয়ার নিতুম দেট আতিম মেন গেলা পুলো কার্বি নক বেই পুসি পুল হ্যাঁ তেমন ইসি এ ক্লাব চেপাং টাঙ্গি ফানগে পেনাঙানা প্লেয়ার্স কে কার্বি ইমান কিন্তু এট ইডেট মেটে আমাসি ইনুত বাহিনী লে পুকু চহ্যাং পন প্লেয়ার ডোলো আমার বিহু আর ওই মাত প্লেয়ার হবে ডেট ভাঙবে ডেট হলা পুদা দু ফুল হ্যাঁ আমাসি নিতুম এ আনছিল পুলো আমার প্লেয়ার ডর ডে মাসি লপু ইসি ইনুত বাহিনী লে পুসি পাং রুম সই সই লে পুসি পাথু দো দো লাসন ডাক থাকা প্রবলেমস দো হ্যাঁ তুমি পেনাঙানি সলভ দ্যাট ইট ইসি অং লো সো তুমি নিলুতুম লপু বড়ি বড়া সলভ লো
1: পেন্টি ইলি তোমাকে সুং লাম্বাং এ থানেলো নোনা ব্যাংকে নিং রং মিমি কাটিং নি উন ইপিন আমোমেন তা দু দুমা দিদি লাসি লা সো মোমেন না ব্যাংক নাংলি চান পনি জিম
0: মোমেন্ট মাঙ্গে জাস্ট রিসেন্টলি কন লো ফোর ফাইভ মান্থস আপ্রাং বুঝি পাই বা লাসো আর এক্সাক্টলি ডেট মানে নিলি তা নিং হবে জুন জুলাই লাসো লম লো নিতুম একচুয়ালি ক্লাব সি অর্গানাইজ লো খেলা মাঙ্গে দি নিতুম অর্গানাইজ লো ডে টুর্নামেন্ট দলো লাসো পেনাঙ্গানা প্লেয়ার্স পেনাঙ্গানা টিম তুম নাং পার্টিসিপেট দলো ননসন জাস্ট মেট পুলিশ তুমটা দো নাতুম মেন চেং লক মেডিকেল টিম তুমটা দো লাপেন দে বেলেগ বেলেগ প্রফেশনাল টিম প্লেয়ার্স তুমটা দো ননসন হোজাই লঙ্কা পেন কে বাংলা দো আংতান মেন টিম দো পিক লাসো পথাক নিলি তুমি সি নিঙারং লক চে পাহে বেগ জি ফাজে তুমি বর ইল হে আমার সে নিতুম ভান টিম তামে নাং মোটিভেট ও আলাংলি ক্লাব ওনার পেন্স তামে আলাংলি তামে পেনাঙান আইডিয়া নাং থান বনবো নিতুম তামে পুচে শেয়ার দিতিল লাসো ফি মাসে নিতুম ব্যাং তা লাসো টুর্নামেন্ট ব্যাংকে এনি হাও চে পাহাই বেগ নাং পুইসি কমিটমেন্ট চিপিল হে চিপিল সপ টিম এফোর্ট ব্যাং মে পেক নিতুম ব্যাং হেঁটে কেচেং জুত মানে কেরেম জি পলাম যে থান ঠিক কেচেং পেন তা হাইট থর মা দাম থর মানে ইসি আমেন তা নক বে বলে মাতি নক বে সো যে চিসং বম আং বম চিসং বম হাই হাই থর দা ফাইনাল দা হাই পিন আনলো সো ব্যাং নিং আরং পিক আনলো
1: তাইটি নাং লীলা ফাইনেল কে হাইডো না ব্যাংকে কমেন্ট হল
0: রিসেন্টলি একচুয়ালি আনিলে তোমার ক্লাব তামে কে ফর্ম কি 2024 মাতি দি আমার সে ডিফু মালম টুর্নামেন্ট পেনাঙান কে হ্যাঁ নন সন মেজর টুর্নামেন্টস যেন বা নাইট টুর্নামেন্ট নন লাস্ট নিলে তোমরা নাইট টুর্নামেন্ট কে হোস হ্যাঁ লাসতা নিলে তুমি সে হাই পনলো লাসতে চ্যাম্পিয়ন লো লাস ফি লো বাজেট ইসি চে থাংকলং কার্বি আংলং লং ক্রিকেট লাতুম মেন লাতুম দা হোস লো নাইট টুর্নামেন্ট আকো লাতুম দামে টুর্নামেন্ট ইসি হোস লো লাতুম টুর্নামেন্ট দানি তুমি তুম পাথু দুন পেন মানে চে পাহাই দুন লং লো লাকুলো যে ফাইনাল
1: তাইতে নাংলি তুমলা ক্রিকেট কা খেলা লং স্ট্রেটেজিস বা বুদ্ধি আর টেকনিক পুপু হেদিন লাবাঙ্গে কোসন সি নাংলি তুম কে এন এন
0: লাপুলো একচুয়ালি ক্রিকেট কে এসি গেম প্ল্যান কে কেনাং শট পাঠু থেয়া প্রাং কোসন সি নাংলি ফান মা ফাঁসি বেট বা ব্যাটিং বা প্রাং ইমা মা মাসি ফিল্ডিং কোনা সি সেট নাং জিমা মা মাসি বোলিং বা প্রাং ইমা লাই কে এসি টিম লিডার দপ বুঝি পুদাম বটে এসি ফিল্ডার লো বটে ক্যাপ্টেনসি পুপ ক্যাপ্টেন পেন যে বা ইন্টারন্যাশনাল লেভেল বা হং নাং নাং বটে কোচ দপ হ্যাঁ নন সন ডাকে টিম ম্যানেজার দপ তুম বেন চিংওয়াই পো ইলি তুম ব্যাং মানে লাফান লান অর্ডার বা ব্যাটিং নাং লাফান লা সোহত বা বোলিং নাং পুলা সন চিংওয়াই পো মানে এসি টিম স্পিরিট ল্যামরা পেট পুটে পেনাঙানকে চুন্ডেটি লাসত লাপুসন সে নিলতুম ব্যাংকে মানে স্ট্র্যাটেজিস বা এপ্লাই পান বম দিতি
1: তাইতে নাংলি তুমালং কুমানি আবাং ফু বা আবাং ফিজং সি ক্রিকেট কাপা থু গা চার্লি জে নিং হ্যাং দো পোলোতে নাংলি তুম লা তা থান পন ইকমা
0: কালাং পেনাঙান দোলো নন সন ইয়াংস্টার্স পুসি পুপে ওয়ে কিমি লা কে চার্লি চেং চেং তুম ভান আলাং তুম তমে কি পাথু জে নিং হ্যাং ইক পুপো বা স্যার পুপো হ্যাঁ পাথু দিং নিং হ্যাং পুপো নি তুম পেনাঙান পাপা চান্স পি পন লো পেনাঙান পাপা থু ফান নি তুম পন পন লো আলাং নি তুম তমে চেপা দুগি ও আঝাক তুম পুদাম পুতে হং পেন কে ব্যাংটুম না দো নানি গলং কমা জি পেন নানির দংমুখ একপেন ব্যাংপ প্লেয়ার হেডি আলাম নিতুম পু প নিতুম তামে উন আনি থান মন পো পাথু পন লাভ লিন রাপ লাপুলো যা
1: তাংতে নাংলি ক্রিকেট পেন আপার কাপ্রাই কপিনিয়া সাই কে ক্লেম লাপুসন না দো ইকলাং
0: লালো ক্রিকেট পেন কাপ্রাই কে নিলি একচুয়ালি কে ক্রিকেট দা ক্লেম না হেলা সব প্রাং নিলি সিনি বিজনেস দা ক্লেম ও তানে কোম্পানি লং দা ক্লেম প্লাস নিলি মিথাং দা মেসি নিলে বড়ি দুন বম লাপুলে হ্যাঁ নিলি বাঙে কেমাং বাঙে লিয়ারটা জুম হেক পেন ইনুত মুনিত চেমানিং তুং লাপুসন লহে আমার সিনি লিগে ক্লেম জাম পেন আঙা নাকাম গে নিলি গে ক্লাস 12 11 লাসোলম পেন সি মানে সি কাই সিভেট সি তামে চুরি দুন বং জাত পিনা নিলি মানে কাম তামে পেনাঙান কাম তামে কি ক্লেম লাপুসন দা দো হে লা পেন মিউজিক না থু বাঙ্গা নিলি পেনাঙান ফোকাস ল এস আ প্রফেশন মানে এস আ হোল কার্বি লং আর আর তুমি মানে পেনানে এস এ মিউজিশিয়ান বুঝি নাং চিনি লে সিঙ্গার লুজে পো বুঝি নাং চিনি তা হাই পো তাহলে তুমি এসি হিনি লু নপু বন্ডা এক বম টক এক বম সেমার এক বম পো লাপু ভিডিও লং তুমি এসি নিচে ক্লাং লুন যায় লাপু লজ
1: মেল আহক লো নাং লিগি পুতা নাং লিগি ইনুত লুনসে পো কার্বি আং লং আং বং পেন কে আনং কাছে থ্যাং নাই আবাং ফুল লাসি লা সো পুথাক সে তামি ইলি তুম আপর মেসেন আহুত সিং চিংকি চে থান বন না
0: চকজি
1: তাংতে নাংলি কনাপোর মালমসি ক্রিকেট কাপাথু আ সাইয়া ব্যাঙ্গে কে ক্লেমপন পন
0: নিলি জাসমেট গেলা পুলো টাইম টেবল আবি হক পেল হে বাট লা স্যাটারডে সানডে উইকেন্ড হুত পেনা না পড়ল পুচি পিপ আর দা পেন হা আর্নিং সামান পাথুলে তিতে দলো বা লা সো হুত জংসি আপর আবি লিপুতে লাগে পাথুইং তুং অং হুত লিপুতে ডাক লা নিলি তুম দুং ল গো বয়স ফিল অলং হে নিলি তুমি আ

0: পাজি ফ ট্রক এলো পুদাম প ডাক জেরপো তো মেনচে তং গো পাথু পো অল লালা পছন দিতিল হুম
1: তাংতে নাংলি তুমলা ক্রিকেট কা পাথু পেন কো পিলো আলি গাছে লং কে
0: যে সমিত কে আলে পুকে পুদাম এত পুটে হিসাব মা আপলা পুবতে আলে গা বে আহক ল তামি ইসি নিং হ্যাং লাপুলো যে ক্রিকেট তামি নিলিকে জাসে মেরে নীলি জুং জুং এনসার সি নং থানিক পহে নীলি বাঙ্গে লাপুলো আলে ফান বু বাঙ্গে নীলিকে কিচেং মেন তামে আবে হে আলে ফান লক বাঙ্গে নীলি বাং মাথা দাম দে উঠে নীলি ফিটনেস বাং ফার্স্ট থিং মেনাং পো লাপেন সেকেন্ড থিং বাঙ্গে নীলি ক্রিকেট পাথু নিং হ্যাং ও লাপেন দে আংসং আন চেপালি দিয়ে ফান বর ইও লা ফান ল সেকেন্ড বাঙ্গে থার্ড বাঙ্গে ইসি ল যে ইলে তুম ক্রিকেট পাথু লো বডি ইসি এনভায়রনমেন্ট ক্রিয়েট লং বডি যে কিছুমানের মুনি তুম নন সন ওবে কিমি তুম ড্রাগস পেন চেং লক রাকি হরমু কোয়ানি কিরিম তুম দোপিক লাসো পারিমনে জি ফা কে বেলেগা লং ইনভলভ নাক দি কিছুমান দৌল হে নন সন ক্রিকেট লং ইনভলভ এক জি পলাম আবে ফুটবল পাথুম দামে কাপড়ে কাপড়ে গা আদিম লং ইনভলভ নাক পো লালপতি নন ওবে কিমি তুম দামে বা কেচারলি জি আনিং হ্যাং তুম দামে পেনাঙান ডাক পেন আপর আমি পাদাম ইগলং লাপেনতে ইসি আপর কে পাদাম বুদেট কালি ক্রিকেট নাং পাথুলো বটি ইসি টিম স্পিরিট তালং লাপেনতে নাং পেনাঙান হরমু কেচারলি তালং ফিটনেস আদ নন সন মানে নাং ক্রিকেট কে পাথু পেন কে থেক আজক মানে ডিএসপি কে মান লাপুটে দল লাপেন্টে নন জাসিমেট লা আর্মি তুমদামে নন ব্যাটেলিয়ান লং তামে পেনাঙান ক্রিকেট পাথু থেক তুমদাদ ফুটবল কে থেক তুমদাদ আকো ইভেন নাং ক্রিকেট পাথু থেক ও লোপলোতে এশিয়া কোটা দদ যে নাং মানে ন্যাশনাল লেভেল রিপ্রেজেন্ট আম লোপুতে নন স্পোর্টস কোটা পেন তামে মানে সাকুরি কে লং লাপুসন দো লাপেন্টে কাপ্রেক কাপ্রেক ক্রিকেট পাথু লং বেন্দামে নাং জিরপো মেসেন চেলং লোপুতে লাসো জিরপো কি মেসেন বেনে এসি বন্ডিং লং বেন্দামে বিজনেস দামে ক্লেম পেট লাপুটে দো লাপেন্টে কাপ্রেক কাপ্রেক মানে থানোতে দিং ও পোহে তামে লালো এসে এক্সাম্পল বাঙ্গে আলি পু বাঙ্গে নীলি জুং জুং চিনি বাঙ্গে লাপেন্টে মুনিত তুমি মেন্ডা চেপা মেলং পো নন সনি লিগে ইনুট মিউজিশিয়ান আর্টিস্ট মধ্যে দি পেনাং মুনুং রাডা থেকে ক্লাং ওই রাতা থেক মেনে তামে স্পোর্টস অফ ফিলং বাংলো বলতে নীলিগে এস এন আর্টিস্ট পুকে চেমাথা থেলো আনুতিন মেন্ডা চিঙ্কি ফুনাং পো আনুতিন মেন্ডা মানে এসি বন্ডিং বাং মেসে নাং পো লাপুলো যা মানে পাবলিক ইন্টারেকশন দামে নীলি তামে পেনাঙান পাবলিক তুমি মানে কিসুং কে বয় পুনন আজাদ পুনন চে থান লং চিঙ্কি লং লাপুলো যা
1: তাংতে নাংলি পংপেন চেথান লো নাংলি কে ইনুট আর্টিস্ট লাসি আপর কাদুরে কে কাইকে দা দোতা হাই লাসি নাংলি লাসন হুত ক্রিকেট ফান কো সোন সে আপর কাচি পিল
0: লাল অ্যাকচুয়ালি নীলকে পুলো হ্যাঁ ক্রিকেট এবার থু বাঙ্গে কায় পেন দা ইংটনতে লাপেন মো কে বাং জিলাং দা ইংটনতে তামে আহুত পেন ইসিএস শেডিউল দোকক দিতি যে মনে তুম মানে পুটা হেনো নন কন্টিনিউসলি প্রোগ্রাম দোকক পুলোতে আপর ছিলং না দেটে টিমতে তামে লা পু পু পুস্তামে নীলি বাং মানে আজাদ পেন নন এদে মানে ও সোমার তুম লাগে পাথু পুস্তামে পাথুদুন ইংতুং লা পুটা দুদুম মতে মানে পাথুদুন প লাসন মেসে মানে ইনিং চে পারং নন বম না পুলো যা আথে মানে লি লাইফ লং এ ট্র্যাজেডি দো পিক নীলি তাহে ট্র্যাজেডি পেন চেং লং দো ল পিপিনে মা দৌল হ্যাঁ লাইফ লং কে ফো কিসং দোপিক পোফেস মিলা ক্রিকেট ইসি পেন ব্যাং নিফান ইসি মোটিভেশন আং পিও যে আনসো সে পাথু নং পো আথেমা ইং ই বুলোতে ইসি মানে নাংলি ডোমেশন দিতি লং লং মতিনি উন আনি ইং ইচে বাবু পো পাথু পো কানে মানে মুনি তুমি না চিংকি চে থান পো ক্রিকেট আলাম তামে ক্রিকেট তামে লাং পো লাহাই পেন আমাসি মানে ইসি মোটিভেশন চে লং পো ইসি মাথা রাম কেলা পুলো হ্যাঁ আথেমা ক্রিকেট হরমু কিনা অ্যাকচুয়ালি ননসন জাসে মেনি তুম কার্বিং লং লং লাপান ফেসিলিটি বাং কম লং মতে ফির তামে কি পাথুয়া নিং হ্যাং তুম দোপিক নানি আসো টুর্নামেন্ট পেন চেংলক থেমুজরা টুর্নামেন্ট পেন চেংলক থিপিক টুর্নামেন্ট পেন চেংলক লাহাই লং মুনি তুম গ্যাদারিংস বাং নন মান কমি গোলে জাসে মেট কে কার্বিং লং পুদাম পুটে ফুটবল কে মোস্ট প্রায়োরিটি মেটে ফুটবল আলং মানে নন সন নিনি তুম লা মর্নিং স্টার কার্বিং লং মর্নিং স্টার কে পেনাঙ্গানা লেভেল আই লিগ তামে পাথু লং লপ নন আসো ফি তামে ইসিসি মেজর টুর্নামেন্টস তামে পাথু লং আসন সে নিতুম দা পেনাঙ্গান বর ই লাপুলে হ্যাঁ আথেমা আরজিদিং ও দা কালিলাং তামে নিতুম মাইন্ড সেট বাঙ্গে অলরেডি আংসং সি চিবি পন্ন যে মফি নিতুম লে পাথু উন এডেট সে তামে সকলা বাং পারেং বম পো লাপেন্টে প্লেয়ার্স কে বাং জিলাং তুম লাপেনে নন কে দুবম দুম ফান কুন আনে কা আপগ্রেড পঞ্জি ফান নিতুম বরি বম লাপুলে যা
1: তাংতে নাংলি আপ্রাং পেন নাংলি নোভেট জুং জুং কোনানে কা পাথু দুন লাপসন দলম
0: নীলি জুং জুং মানে লাপুলো হ্যাঁ কার্বিয়াং লং এস আ কার্বিয়াং লং ডিস্ট্রিক্ট পাথু দাম বলতে নন সন নিতুমা ক্লাব মেম্বার্স তুমি হালো সতকে আবেলাং নীলি কিছু চিনি নিয়েছি কে অং তামি নীলি সতকে স্কুল দুন বম আর্টালা ক্লাস এইট ক্লাস নাইন লাসো হলা মানে কে চেং চেং লাপুলে হ্যাঁ আমাসে ডাক কোচ তাই মে নাং থান বম ল ডাক ডিফু আপ্রাং লা নন কাসা স্টেডিয়াম ডিফু নন মানে রিনোভেট এলো মতে আপ্রাং লাসম গালিলাং ডাক আ ফিল বাং লপান মেলোই দিলাং হালো সতকে আর ডাক এসি ট্রায়াল দদো নন সন ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার 15-16 ট্রায়াল পো ডাক সিলেকশন দোদলে হ্যাঁ সিলেকশন ক্যাম্প বাং পো লাসত পেন প্লেয়ার্স সিলেক্ট বাং ফরোই সি বাং ফরোই নিয়ে প্লেয়ার্স বাং পো ডাক পাথু পো কিন থেক মুচত তোমার নাং সিলেক্ট পন পো অলাসন লাম

0: পাচ্ছি। সো সিলেকশন লং নো নহে ফার্স্ট কে পাথু দুন চেঙে নিলি গুহাটি পাথু দুন নং ল নেহরু স্টেডিয়াম লং সো ফি পাথু দুন ল দাক পেন্ডা আকো নেক্সট আকো লা বারসাপারা স্টেডিয়াম নন দাক ইন্টারন্যাশনাল ম্যাচেস টা দোবম দিতি হে দাক পাথু দুন ল সো ফি আনিংকান বাদবম বাদবম ল সো ফি মানে শিলচর পাথু দুন ল পেন্ডে মরেগাঁও পাথু দুন ল পেন্ডে লাস্ট নিলি স্কুল ডেস কিপা জুটসি লাপুলা লেদার বল প্রফেশনালি কিপা থু বাঙ্গে লাস্ট কিপা জুটসি কে দাক ডিমাহা সাউলং নিলি পাথু ল সো ফি পেন মেট্রিক এক্সাম পিল ল সো ফি পেন ক্রিকেট অল মোস্ট পাথু থে দেন আসল 7 6 ইয়ার্স অফ আনকে অল আসল ন জং
1: তাং দিন নং লিয়ারটা কো আনসি তো পহলা সো হ
0: নি নি এলসট কে 14 15 সি দলা
1: হুম মেক পিকলো নং লিয়ারটা জুম হে কা হুট পেন স্টামি লা পো আন কে থেক না সি নং লি নন ও উই কি মি তো মা ফান কো পি এডভাইস লকি পি গং তো
0: লাল ও উই কি মি তুম ফান মাঙ্গে নিলি ইথে থেনি বাজি হে কে থান জি তামে উন আন কে মানে আলাং তুম ফান আনিং পালু চক ফান জি বড়ি পো লাল ক্রিকেট পুনন স্পোর্টস কাপড়ে স্পোর্টস পুনন ক্রিকেট পুনন ফুটবল পুনন ভলিবল পুনন বাস্কেটবল পুনন পেনাঙ্গানা খেলা দো পেনাঙ্গান পাথু সন্দো কার্বিং লং লং ইনডোর গেমস টা দো আউটডোর গেমস দো নন সন জাসিমেট কে কার্বিং লং কে কিছু থ্যাং

0: পিয়া এডভাইস লকি পিগাং তো
1: লালো ওই কিমি তুমফান মাঙ্গে নিলি ইথে থেনি বেজি হে কে থানজি তামে উন আনগে মানে আলাং তুমফান আনিং পালু চক ফানজি বড়িপো লালো ক্রিকেট পুনন স্পোর্টস কাপড়ে স্পোর্টস পুনন ক্রিকেট পুনন ফুটবল পুনন ভলিবল পুনন বাস্কেটবল পুনন পেনাঙ্গানা খেলা দো পেনাঙ্গান পাথু সন্দ কার্বিং লং লং ইনডোর গেমস টা দো আউটডোর গেমস দো নন সন জাসিমেট কে কার্বিং লং কে কিছু থাং নাই খেলা কে নন আমার কে জাসিমেট কে ফুটবল লাপেন দে নন মাঙ্গে লা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মাঙ্গে ইলিতুম কে আই সি এম সার মাতা আমি আলং আলংলি হেমসর পেন চেংলক আলংলি ফ্যামিলিস ইনভলভ দে লাস গেম লং পেনা না পাথু ঠেক তুম দো নন সন লা কাউন্সিল কে চারি পন তুম দো কে সি মেম্বার্স মানে ই এম তুম দা পাথু পিক আমা সি কার্বিং লং লং সি মানে মেও লো থেদুং থেদুং কম্পিটিশন আমি কে হাই লং সি ঠেক লং লি তুমা সি এম পি দামে কে হাই লাস্ট রিসেন্টলি নেপাল পাথু দাম দামে হাই দেট মানে ভুটান পাথু দাম দামে হাই দেট লাসি পেনা নং মে লং লো আহং লো লা ব্যাডমিন্টন কে সি ইন্ডিভিজুয়াল গেম আতে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালস দামে পেনা না নং এজ পালং পল লো ফুটবল সি দামে কোনে আই লিগ সনসন কে পেনাঙ্গানা ক্লাব তুমি পাথু দুন লংলা তামে তুম কার্বিং লং তুম লা ফুটবল কে মিশন জক হেডি ইসি এনভায়রনমেন্ট ক্রিয়েট লো যে পেনাঙ্গান আরি সোয়ে জাং তুম দাক ইনভলভ দুন লংলো দাক কিসমান তুম কে দাক আ ব্যাকগ্রাউন্ড আবি পিন পেন কে বাং তুম দা দলো দাক তামে পেনাঙ্গান আওয়ার সাই চলং পন্ন লা পেন দে নন দো থু ক্রিকেট লং তামে ক্রিকেট কি লপন গ্রুপ পিক পন কে গলি লাং হে তামে নন পিজো পিজো পেন দো বম লো সো ক্রিকেট পাথু লং মেন দা মিনাং লি তুম কি চেং হুত পেন গে আজাত লং লে দা তা থেক তামে পিজো পিজো পেশেন্স বাং কে নাং সট আনুতিন সি তামে দে আনুতিন বাং ফুসতেম পেশেন্স দলো পতে কে মাং জিয়ে সন গে কি চুনচি দাত পুগে আবে ইমিথাং চে পাদু নাং পো ইমিথাং দা রিসেট নাং পোনো না কাইদিন মাং গে আথেমা নন ওবে কিমি তুমান গে জেনজি বুসি পুপু মা দে জেনজি তুম মাং কে লালো জে স্মার্ট ও আপ্রাংলি তুম হুসন নাং লি তুম হুত আকাই তামে ইমাং গে থেক প্লট পেন গে মোবাইল লাহে গে থেক লং লি মাতে তবে নন হুত আকাই বাং কে লপলো জে আর্টা নিংকান নে থম দাবে লাং তামে নাং ইউটিউব চিবের থেক লান ডেভেলপ লো মুনে দা সোমার তুমা মাইন্ডসেট পুসি তামে হেদে কিমি দা দলো কে হেন ওটা দলো হে আমক লো তামে পেনাঙ্গান মেচোর ডেট দিল নন মাঙ্গে লাহাই তামে থেক ডেট দিল টেকনিক্যালি মানে এঙ্গেজ ওলো লা পেন্টি অ্যাডভান্স ওলো জিতে লাকাই লো মাটি আমার সে লাপুলো লাসি লাহাই হিন পেন তামে ইতুম ব্যাং আওয়ার সাইচ এন পোনাং পো নন সন লা খেলা হিন পেন চেং লক নানি কে কিলুনে হিন পুনন মানে একটিং পুনন বা লা পেন দুথুলাং কে চার্লি হিন না তুমাং কে কে পাপ্রাং নে কেনাং সো নন নাংলি স্পোর্টস পাথু আজাত পুস্তামে কে চার্লি বাং কেনাং সো হালা বাং দোবেক নাং জি থেমা নন সন ইতুম কারবি ইতুম মাঙ্গে আফাই জমি গলে মানে এপিএসসি ইউপিএসসি কি পাস বাং কমি গলে লাসি লাহাই আওয়ার সাইচ এন নাং জি থেমা নন সন ইলি তুম কারবি পপুলেশন গে জমি গে হেকমতি দি ইসিএস আ ডিস্ট্রিক্ট লং পুনন লাপুলো সাকুরি কে লং ফাই বাং কম পে লাসি উন আন গে কে পড়হি বাং গে মেন প্রায়োরিটি কে পড়হি লো লা সব হি বাং নন সন এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাহে নন সন লা পেশন পুনন নাং ক্রিকেট পুনন মিউজিক আলাই গে ইসি প্রফেশন লো পো ফিস তামে নাং মেন কে চার্লি মতি দি লাসি নন লমা কাই বাং কে চার্লি এ কে নাং সট পেনাং না তুম আনিং কান বাং সি গ্রাজুয়েশন পাস বম লো এমএসসি দা পাস বম লো মাস্টার্স দা পাস বম লো লালো তামে লান সো সে দু নাং লাং লাঞ্চল নি লি পুই পু বাং গে
0: চুরলো নাং লি মিসেন পেন রেডিও কার জোরাটা তোমা ফান বা ওবে কি মিয়ে তোমা ফান মিসেন মিসেন আলাম কে থান পন পন তাংতে আপরডা দই গলপত ইলি তুম পিনি চি হচি পুরা যাই মেগা বাঙ্কে লপন লিং টনি কগলনে নাংলি আপর কাচি পি পেন লাদা কে ব্যাং আপত নাংলি ফানা কে রো পিপার পিক ল নাংলি কে ক্লেম সাই লং আনসো শেয়ার নাম লে হের জুমি নাম পা পিডন ল না
1: কারডম
2: লপন আপর নাংলি তুম কে পাথু জামে কেংদে লং পেন ক্রিকেট কে পাথু আপুথাক মের লংকি রং ফালা পেন ট্রেসি রং পিপিয়া তোমাং বংচি উচিপুত আর জুই লং পেন লো

আকাশবাণী ডিফু নালে তুমি যাই কার্জলম বমলাকে এফ এম বেনবেন ফারো সিরা তক বড় সিরকে মেঘার্স নিউজ অন এয়ার এপেন রেস আই এপেন তামে নালে তুম আকাশবাণী ডিফু আজামে কার্জলমজি নন স্টুডিও ঘুরে পর পরফাইনের ক্যাবরা মিনিট প্লিকেরা ফ প্লেংজি তক তকল পরফাইনের ক্যাবরা মিনিট প্লিকেরা ফ প্লেংলতে দেলহি পেন ক্যাপাচিটাক হিন্দিয়া লাম্পেন সমাচার সন্ধ্যা আর্জলম প লাপেন পরফাই সিরকে প্লেনতে দিল্লি পেলে থট ক্যাপাচিটাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর্জুলংজি

লাকে আকাশবাণী দিপু নালে তুম জামে কার জলং বাম লাকে এফ এম বেন পেন ফারুসিরা তকবরা সির কেমে গাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপ পেন্সি তামে নালে তুম আকাশবাণী দিপু জামে আর জুই লং জি আরুন্থু কার্বি লুঞ্চ থাক আর জুই সিনাং কার্বি লুঞ্চ থাক কেরত কে পার জু জামে কাং ডেং লং পেন কেচেং সি জয়রাম ফাংচু লাপেন রুইনা টিসুপিয়া টুপেন কেলুন আর জুই সিনাং আলু নালাম থেলাকে বং ওইমির মারাং তোটাংটে আর জুগসেনাং

জয়রাম ভাঙচো লাপেন রুইনা টিসু পেডুবেন কেলুন আর জৈলং তাংল আরুন্ঠু মঙ্গল রং পিলাপেন মিনাতে রং পেটুবেন কেলুন আর জৈসেনাং আলু নালাম থেলাকে বতর আসন

নহে নাম লিটুম মঙ্গল রংপি লাপেন মিনাতি রং পি টোপেন কিলুন আর জুই লং তংল লুণ চেথা কেরতকে পারজু জামে কংডেং লংপেন আদুথু জিতেন তে রং লাপেন রুবিনা ক্রোপিয়া টোপেন কিলুন আর জুই সিনাং আলু নালাম থেলকে ইতুম আকাঙ্ক্ষ

জিতেন তেরং লাপেন রুবিনা ক্রোপিয়া টোপেন কেলুন আর জুই লং টাংলো আদন্থু পখিলা লেখি পি লাপেন সুভারামি হি আটুমেন কেলুন আর জুই সেনা আলু নালাম থেলাকে নাংলে মানতে মালং পি লবং সলুন কবন দাবং সুভারাম ইহি

পহিলা লেগদে পি লাপেন সুবরামি হি এটুমেন কিলুন আর জুই লং নাংলো আদুনথু ধনজিং তেরন লাপেন বাড়ি রং ফারপে এটুমেন কিলুন আর জুইক সেনা আলু নালাম থেলাকে কর্পি হানরিবং

non he nang li tum don sing te ron la pen bari rong phar pi atopen kilun arjui long tanglo karbilun je thakerot ke parju je mekel apon si kang to nikla lake akashwani dipu jame ke bangbom lake fm ben ben pharu chira to bor sir ke megahertz news on air app la pen race a pen sita mena li tum akashwani dipu je mek arjui long ji non studio kuria por por pha ke pleng tanglo po si ট্রান্সমিশন আলং কে দোনা জামেক সিতামে কেরট কে পারজু কে লাপন সি কাংটো নিকলো পিনি কন্ট্রোল রুম আলং সাইর পুকে ডেঙ্গে বাং ফুলকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বিরেন টিমু ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট চিনথং ইংতি লাপেন বাং ফু বাং ফিগে থনকে বানা সাইকে ক্লেমা বাং সনসিরাম টিসু পুথর পেনা মাদা পরফাই ফরা মানে ফকে বা পড়লে চেতং ইগলো না রেডিও কার্জু কে দ